0: মাঝে রাতে। এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 13ই শ্রাবণ, 13ই সফর, 28শে জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছে মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়নার দায়িত্ব পালন করে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ। আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 10ই আগস্ট। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনা সহ 41 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশি নেতা হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর বৈঠক, কিয়েভের প্রতি ব্রিটেনের অটল সমর্থন প্রকাশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে আয়োজিত কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে।

0: রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা প্রতিবাদে আয়োজিত কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা নতুন করি স্পোর্টস 2025-26 এর সমাপনী ও পুরস্কার বিতরণী। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকের শিশু কিশোররা নিজেরা তৈরি হলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে।
1: তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে।
0: বাড়ি, স্কুল ও কলেজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সুন্দর সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে হবে, গাছ লাগাতে প্রতিটি শিক্ষার্থীর প্রতি আহ্বানও জানান তিনি।
1: প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে।
0: বাড়ি, স্কুল ও কলেজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সুন্দর সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে হবে, গাছ লাগাতে প্রতিটি শিক্ষার্থীর প্রতি আহ্বানও জানান তিনি।
1: প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর।

0: পরিষ্কার সুন্দর হবে, পরিষ্কার হবে, আমরা সকলে মিলে বুক ভরে শ্বাস নিতে পারব।
1: প্রধানমন্ত্রী বলেন, সবাই সহযোগিতা করলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। নতুনকুড়ি স্পোর্টস 2025-26 এর সমাপনী অনুষ্ঠানে ফুটবল ইভেন্টে বালক এবং বালিকাদের দুটি ফাইনাল এবং বালক ও বালিকাদের 100 মিটার স্প্রিন্টের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালকদের ফুটবল ফাইনাল খেলায় সিলেট অঞ্চল পরাজিত করে ময়মনসিংহকে। বালিকা বিভাগের ফাইনালে রাজশাহীকে হারিয়ে শিরোপা জিতে নেয় রংপুর অঞ্চল। দ্রুততম বালক জাকির হোসেন ও দ্রুততম বালিকা মারিয়া। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরলে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে জানতে পারবে। বৈঠকে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের উন্নত প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের উপর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তরের সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবে। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানানো হয়। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে কমিশনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমন্বয়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। তিনি গতকাল রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB-র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে। এ পেশায় নিজের বিবেক ও মেধা চর্চার অনেক বড় সুযোগ রয়েছে। তিনি গতকাল বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় একথা বলেন। সমাজের প্রতিটি চিত্র প্রতি মুহূর্তে ও নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত না হলে পৃথিবীর কোন সভ্য দেশ বা সমাজ এগোতে পারে না বলে মন্তব্য করেন তথ্য সম্প্রচার মন্ত্রী।
3: রাষ্ট্রের প্রয়োজনেই, সমাজের প্রয়োজনেই, দেশের প্রয়োজনেই, মানুষের প্রয়োজনেই দায়িত্বশীল সাংবাদিকতাকে সবসময় জীবন্ত রাখতে হবে, সজাগ রাখতে হবে।
2: এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিনস ম্যারিট অ্যাওয়ার্ড 2026 প্রদান অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের কর্ণধার। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, আধুনিক জ্ঞান বিজ্ঞান ও নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে এই শিক্ষার্থীরাই আগামীতে রাষ্ট্রের নেতৃত্ব দেবে। বিশ্বজুড়ে জ্ঞান ও দক্ষতার এখন সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তাশক্তিকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। এবারে জুলাই 24 গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 28 জুলাই ছিল ঘটনাবহুল। এদিন ডিবি হেফাজতে ছয় সমন্বয়ককে ঘিরে নতুন নাটক সাজানো হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: কোটা সংস্কার আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে স্বৈরাচার শেখ হাসিনার সরকার 28 জুলাই ডিবি হেফাজতে নেয়া ছয় সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সার্জিস আলম, নুসরাত তাবাসসুম ও আবু বাকের মজুমদারকে দিয়ে নতুন নাটক মঞ্চস্থ করে। এদিন ডিবি কার্যালয়ে ছয় সমন্বয়ককে দিয়ে

0: আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়।
1: সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।
0: কিন্তু ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের সেই ভিডিও বার্তা প্রত্যাখ্যান করে অপর তিন সমন্বয়ক মাহিন সরকার, আব্দুল কাদের এবং আব্দুল হান্নান মাসুদ বলেন, ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের ভিডিও বার্তাটি বিক্ষোভকারীদের আসল অবস্থান নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের সেদিনের সেই ঘটনার কথা তুলে ধরে বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,
2: আদতে হচ্ছে ডিবি হেফাজত থেকে কোন কর্মসূচি প্রত্যাহার কিংবা ঘোষণার জায়গা না, সেটা কিন্তু অবশ্য ফোর্সফুলি বলপূর্বক সেটা করা হয়, এই জায়গাটাও আমরা ক্লিয়ার করেছিলাম। কিন্তু একই সাথে আমাদের রিফাত, মাহিন, মাসুদ হচ্ছে মুষ্টিবদ্ধ তিনজন মিলে একটা হাতে একটা ছবি দিয়েছিল, কিন্তু সেটাই কিন্তু আপনার সাইন করেছিল যে কিনা আসলে হচ্ছেন ডিবি হেফাজত থেকে নয়, আন্দোলনটা চলবে কিংবা থামবে সেটা হচ্ছে গিয়ে বাইরে যারা আছেন, যারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন, ফোর্সফুলি কোনো সিদ্ধান্ত না, ওটা কিন্তু আপনার ব্যাপকভাবে চাওয়া হয়েছিল কিন্তু জনগণের মধ্যে ওই মুষ্টিবদ্ধ হাত।
0: অন্যদিকে রাতে একটি খাবার টেবিলে সমন্বয়কদের সামনে খাবার দিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ডিবি প্রধান হারুন রশিদ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা নয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়। যেমনটি বলছিলেন সমন্বয়ক আব্দুল কাদের,
2: দেওয়াল লিখন, চিত্রাঙ্কন এবং হচ্ছে আপনার গণসংযোগ, গণসংযোগ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের নেট সচল ছিল না, কিন্তু তো সেই জায়গায় অনলাইন অফলাইন কিভাবে হচ্ছে আপনার বাটন ফোন দিয়ে কিংবা সরাসরি গিয়ে হচ্ছে গিয়ে আন্দোলনের বার্তাটা পৌঁছে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমাদের গণসংযোগ অংশটা, এই একটা বিষয়। আর প্রতিবাদী আমাদের যে চিন্তা ভাবনার যে জায়গাটা ছিল যে আমরা কিভাবে মানুষকে এঙ্গেজ করবো নয় দফাকে সামনে রেখে, যেদিন হচ্ছে আপনার দেওয়াল লিখন, চিত্রাঙ্কন ওই জায়গায় হচ্ছে ওই দিন আপনার দেখছেন যে চারকলা শিক্ষার্থীরা বুয়েটের ওখানে পুলিশের সাথে হচ্ছে একটা মুখোমুখি অবস্থা কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলে কিংবা অন্য জায়গায় বলেন, এর পরবর্তীতে কিন্তু হচ্ছেন শুধুমাত্র কার্টুনিস্ট কিংবা চারকলা শিক্ষার্থীরা, কিন্তু সারা বাংলাদেশ থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা হচ্ছে তারা মাঠ পর্যায়ে নেমে এসেছিল।
0: 28 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখন এবং অনলাইন অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয় অগ্নি ঝরা প্রতিবাদ। তবে রাজধানীতে দেয়াল লিখনের সময় পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। অন্যদিকে রাজধানীর বাইরে সারা দেশে দেয়ালে আঁকা গ্রাফিতিতে নানা স্লোগান স্থান পায়, সেই স্লোগানে অনুপ্রাণিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন অনেকেই। মোবাইল ফোনে ইন্টারনেট সেবা 10 দিন বন্ধ থাকার পর 28 জুলাই চালু করা হয়। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক সহ বিভিন্ন সেবা বন্ধ রাখে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। এদিকে রাত 11টার দিকে সমন্বয়কদের জিম্মি ও নির্যাতন করে বিবৃতি দেওয়ানোর প্রতিবাদে পরদিন 29 জুলাই আবারও রাজপথে নামার ঘোষণা দেয় দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় ও ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
3: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে, তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। তিনি গতকাল সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
6: এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা, আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে।
5: আগামী 10ই আগস্ট সারা দেশে একযোগে SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে এ মামলায় পলাতকদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে
7: 2013 সালের পাঁচই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আনুষ্ঠানিক অভিযোগপত্রটি দাখিলের পর শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই আদেশ দেন। আর এই মামলার আসামিদের মধ্যে যারা অন্য মামলায় গ্রেফতার আছেন তাদের হাজির করার পাশাপাশি অপর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ সম্পর্কে গণমাধ্যমকে বলছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।
8: তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী তার একই রোল আছে। হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী তিনি দুইটি টেলিভিশন সম্প্রচার তিনি ওই রাতেই বন্ধ করে দিয়েছিলেন।
7: চিফ প্রসিকিউটর বলেন শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল শেখ হাসিনা এবং তার সরকারের ম্যাটিকুলাস ডিজাইন।
8: শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় কনস্পিরেসি করলেন। এবং শুধু কনস্পিরেসি না, তখন একটি পুলিশের একটি সংস্থায় এটা আমরা পরবর্তীতে আপনারা দেখবেন সেখানে বসে কিছু কিছু পুলিশ কর্মকর্তাদেরকে তাদেরকে ওখানে স্ট্যান্ড বাই রাখা হলো যে কোনো মুহূর্তে আক্রমণ করার জন্য।
7: 2013 সালের পাঁচই মে শাপলা চত্বরে সংঘটিত বর্বরোচিত হত্যাযজ্ঞের বিষয়ে দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করে আসছিল। তদন্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া তদন্ত প্রতিবেদন দাখিল করে। এই খসড়া তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহতদের প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন এ পর্যন্ত 61 জনের একটি তালিকা পাওয়া গেছে, তার মধ্য থেকে 58 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ব্রিটেনের অবিচল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। একজন বিদেশি নেতার সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে গতকাল লন্ডনে বার্নহাম তিনি এই প্রতিশ্রুতি দেন। জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ অবসানের প্রচেষ্টা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন যাবার পথে ইংল্যান্ডে যাত্রা বিরতি করেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে উভয় পক্ষ তৃতীয় দিনের মতো কোনো হামলা চালায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তেহরানের সঙ্গে সংঘাত নিয়ে সৌহার্দ্যপূর্ণ সমঝোতা হতে যাচ্ছে। তিনি যুদ্ধ বন্ধের আশা প্রকাশ করে বলেন সহিংসতা নিরসনের জন্য চুক্তি সম্পাদনের সুযোগ এখনও রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন সমঝোতা ব্যর্থ হলে ইরানে ফের মার্কিন হামলা শুরু হবে। তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনার কথা অস্বীকার করেছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কৌশলগত নীরব থাকার কারণে পাঁচ মাসের এই সংঘাত সাময়িক বন্ধ রয়েছে। খেলার খবর ক্রিকেট। তারুদায় পাকিস্তানি বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে 155 রানে এগিয়ে থেকে আজ চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের খেলা শেষে 7 উইকেটে 126 রান এবং প্রথম ইনিংসে 311 রান করে। অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 282 রান করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি গতকাল রাত 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 460 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 475 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 230 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 290 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:26 এবং সূর্য অস্ত যাবে 6:44। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন কুড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়নার দায়িত্ব পালন করে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ। আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 10 আগস্ট। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
9: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
10: সবার সাথে 90.4।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামাত।

0: মর্নিং মাইক, গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। এবং আরও একটি নতুন সকাল শুরু হয়ে গেল, আজকে 28 তারিখ। এবার কিন্তু মাস একদম কাটায় কাটায় শুক্রবারে শেষ হচ্ছে, মানে শুক্রবার দিন 31 তারিখ পড়ছে এবং শনিবার থেকে 1 তারিখ শুরু হচ্ছে। আমি প্রতিদিনই এসে বলি যে মাসের শেষও হচ্ছে, সপ্তাহের শেষও হচ্ছে এবং আবার একটা নতুন সপ্তাহ, নতুন একটা মাস শুরু হবে। এটা আমার খুব বেশি ভালো লাগে, কারণ নতুন সপ্তাহে নতুন করে স্যালারি পাওয়ার, নতুন মাস শুরু হওয়ার, এটা একটা অন্যরকম আনন্দ কিন্তু, তাই না? যাই হোক, কে কে আছেন এই মুহূর্তে, কে কে আমাকে শুনছেন, তাড়াতাড়ি করে SMS কমেন্ট করে জানিয়ে দেন। একদম সকাল 8টা থেকে জয়েন হয়ে গেছেন যারা, ওকে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহাত থাকি ঢাকা FM 90.4। এই বৃহস্পতিবার আপনাদের জন্য একটা মজার একটা সারপ্রাইজ আছে বলা যায়, মানে ভালোবাসার বাংলাদেশে আপনাদের জন্য একটা মজার সারপ্রাইজ আছে। তো সেই সারপ্রাইজ জানতে হলে কিন্তু অবশ্যই ভালোবাসার বাংলাদেশ শুনতে হবে, ঠিক রাত 11টা বাজে প্রত্যেক বৃহস্পতিবার থাকে। তো সেখানে কিন্তু একটা খুব বড় রকমের একটা সারপ্রাইজ আছে, তো সেই সারপ্রাইজ জানতে অবশ্যই চলে যাবেন সেই সময়। এবং সকালবেলা তো অবশ্যই মর্নিং মাইক থাকবেই, ওকে। তো চলুন মর্নিং মাইক শুরু করি। আজকের মর্নিং মাইক শুরু করব কিছু সুন্দর আমার পছন্দের কিছু গান দিয়ে, এবং একটা গান আমি প্লে করব, কারণ সেই গানটা নিয়ে ইতিমধ্যে ফেসবুকে কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। আমি আপনাদের কাছে গেস করার জন্য দিব যে এই গানটি শুনে আপনার কোন আলোচনা সমালোচনার কথা মনে পড়েছে, বা রিসেন্ট কোনো নিউজ আপনি পেয়েছেন কিনা, ওকে। আমি সেই গানটি প্লে করে দিচ্ছি, আর আপনারা গানটা শুনতে থাকুন এবং মর্নিং মাইক শুরু করব একটা ব্রেক এবং গান দিয়ে, গান থেকে ফিরব একটু পরে। সো স্টে টিউনড
1: 93.4। উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

কেউ কি গেস করতে পেরেছেন যে এই গানটি আমি কেন প্লে করেছি এবং এই গানটি আপনাদেরকে কেন শুনালাম? কারণ রিসেন্টলি একজন শিক্ষকের এই গান নিয়ে করা ভিডিও নিয়ে কিন্তু খুব তোলপাড় হচ্ছে ফেসবুক মাধ্যমে। এই নিয়ে আপনাদের মতামত আমি জানতে যাব, তবে তার আগে আমি পুরো ঘটনাটা আগে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে একজন স্কুলের মানে সিলেটের ফেঞ্চুগঞ্জের এক শিক্ষিকা এই গানটি দিয়ে একটা ভিডিও আপলোড করেন, যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় যে টিচার হিসেবে কেন এই গান নিয়ে ভিডিও করবেন। বৃষ্টির দিনে, বৃষ্টির দিন বলতেই আমরা কিন্তু জানি যে এই শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এই গানটি না শুনলেই না, তাই না? আমার তো অসম্ভব প্রিয় একটি গান। আমি জানি যারা বাংলাদেশের আছেন, বাঙালি আছেন এবং অন্যান্য দেশেরও যারা আছেন তারা কিন্তু এই গানটি শুনেনি বা শুনে ভালো লাগেনি এমন কিন্তু কেউ বলতে পারবে না। তো সেই শিক্ষিকা খুব নর্মালি একটা গান মানে এই গানে একটা ভিডিও আপলোড করেন, যেটা নিয়ে গার্ডিয়ানদের মধ্যে বা অন্যান্য মানুষের মধ্যে একটা আলোচনা সমালোচনা হয় যে কেন টিচার এই গান নিয়ে ভিডিও বানাবেন। তারপর যেটা হয় যে খুব সুন্দরভাবে সেই স্কুলের বাকি শিক্ষকরা, বাকি কলিগরা খুব সুন্দরভাবে একটা প্রতিবাদ করেন। আমার কাছে মনে হয় যে প্রতিবাদের ভাষা যে সবসময় যুদ্ধই হবে তা কিন্তু না, সেটা বুঝিয়ে দিয়েছেন সেই শিক্ষকরা। এটা একটা অন্যরকম দৃষ্টান্তমূলক ব্যাখ্যা হতে পারে আমাদের জন্য, শিক্ষা হতে পারে আমাদের জন্য। কারণ আমরা জানি যে প্রতিবাদ মানেই হয়তো বা যুদ্ধ করা, ঝগড়া করা বা তর্ক করা, কিন্তু এছাড়াও যে অনেক সুন্দরভাবে, ঠান্ডাভাবে, শান্তিপূর্ণভাবে এবং খুব ভালো ভাষার মাধ্যমে যে প্রতিবাদ করা যায় সেটারই প্রমাণ দিয়েছেন সেই শিক্ষকরা। তারা কি করেছেন জানেন? তারা করেছে যেটা বাকি প্রত্যেক টিচার, বাকি প্রত্যেক কলিগেরা সেই গান নিয়ে একটা করে ভিডিও আপলোড করেছেন এবং সেই ভিডিও আপলোড করে তারা এটাই বুঝাতে চেয়েছেন যে টিচার হয়েছে বলে কি আমাদের জীবনে কোনো বিনোদন নেই? আমি শিক্ষক হয়েছি বলে কি আমাদের জীবনে কোনো বিনোদন থাকতে পারে না? সোশ্যাল মিডিয়া, ফেসবুক মাধ্যম সবাই ইউজ করছে, সবাই সবার নিজের ওপিনিয়ন জানাচ্ছে, সবাই সবার মনের ইচ্ছা প্রকাশ করছে এবং এই অ্যাপটা কিন্তু বানানো হয়েছেই যে মানুষ মানুষের সাথে কানেক্টেড থাকবে, মানুষ মানুষকে চিনবে, জানবে এবং মানুষের ওপিনিয়ন শেয়ার করবে সেই জন্য। তাহলে কেন একজন শিক্ষক, শুধুমাত্র শিক্ষক বলেই সে এই গানে ভিডিও দিতে পারে না? শিক্ষকের বাইরেও তো সে একজন নারী, একজন মানুষ, একজন মা, একজন বোন এবং একজন মেয়ে বা একজন প্রেমিকা, একজন ওয়াইফ, তাই না? তার তো মনে একটু মানে বৃষ্টির কারণে একটু মনে আনন্দ আসতেই পারে, বৃষ্টি বিলাস তার করতে ইচ্ছা করতেই পারে, তাই না? তো যাই হোক, এই নিয়ে যখন এই ভিডিও নিয়ে ভাইরাল হচ্ছে তার মধ্যে আরও একটি ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে এই গানের যে সিঙ্গার ভোকাল মেজবার রহমান, তিনি কিন্তু ফেসবুকে বা মানে প্রেস কনফারেন্সে আরও একটি প্রতিবেদন, আরও একটি তার স্পিচ দিয়েছেন। সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে এটি বৃষ্টির গান, এটি যে কেউই শুনতে পারে, যে কেউই এই গান নিয়ে ভিডিও করতে পারে, এইটা সারা জীবন এবং 1989 সাল থেকে এই গানটি জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে, প্রায় 36 বছরে এর প্রতি আবেগ একটুও কমেনি। তাহলে এটা নিয়ে যদি কোনো ভিডিও বানানো হয় সেটা কেন হচ্ছে মানে আলোচনা সমালোচনা হবে? বরং এইটা নিয়ে যে একটা প্রতিবাদের ভাষা তৈরি হয়েছে, অন্যান্য টিচাররা যেটা করেছে সেটা বরঞ্চ হতে পারে একটা ভিন্ন অনুভূতি। তো যাই হোক, এই ব্যাপারে আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয় যে এখানে আসলে কি মানে ব্যাপারটা কি হয়েছে, পজিটিভ কতটুকু, নেগেটিভ কতটুকু, এটি আপনি আমরা কমেন্ট করে জানিয়ে দিন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন না এখন আরও একটা বিরতি নিচ্ছি, ব্রেক নিচ্ছি, গান শুনবো এবং আবার একটু পরে ব্যাক করবো, সো আপনাদের ওপিনিয়ন জানবো। সো এখন ব্রেক নিচ্ছি, সো স্টে টিউনড।

0: Dynamite.
1: শ্রুতিকা রেডিও ঢাকা FM 90.4 এ আপনাদেরকে স্বাগতম। আপনারা শুনছেন এই মুহূর্তে আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। এই মুহূর্তে আমি আসলে ফেসবুকে এত বেশি মগ্ন হয়েছিলাম যে আমার আসলে মাথায় কাজ করছিল না যে এখন সকালবেলা, মানে এতটা বেশি মগ্ন ছিলাম। কারণ ফেসবুকে আমি এত সুন্দর সুন্দর কিছু স্টোরি, গল্প আমি পড়ছিলাম যেগুলো আসলে আমাদের জীবনের জন্য অনেক বেশি কি বলে এটাকে, মানে শিক্ষামূলক বলা যায় বা আমাদের জীবনে একটা অন্যরকম একটা মানে অনুভূতি আমাদেরকে দিয়ে যায়, এমন কিছু ঘটনা, এমন কিছু স্যাক্রিফাইসের গল্প আমি পড়ছিলাম। তো সেই বিষয় নিয়েও আমি গল্প করব। তবে তার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটা আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়েও সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইট আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইট আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। তো যাই হোক, আমি যেই নিয়ে আসলে গল্প পড়ছিলাম সেটা হচ্ছে যে ফেসবুকের একটা মানে পোস্ট দেখলাম যে এক চাইনিজ একজন শিক্ষার্থী, চাইনিজ কিনা চাইনিজ না তো কোরিয়ান, এরকম একজন শিক্ষার্থী, আই থিঙ্ক চাইনিজই হবে, সে হচ্ছে প্রায় 1000 বছর পুরনো একটা গণিতের সমস্যা সে সমাধান করেছে এবং যেই সমস্যাটা আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি সেই সমস্যা সে সমাধান করেছে। মানে বুঝতে পারছেন কতটুকু ট্যালেন্টেড হলে মানুষ এটা করতে পারে। আমার তো আসলে সত্যি কথা বলতে আমি গণিতে কিন্তু প্রচুর কাঁচা ছিলাম ছোটবেলা থেকে এবং এখনও স্টিল না আমি অনেক বেশি কাঁচা। এবং আমার যেটা হয় কি জানেন, যে ধরেন আপনাকে আমি যেমন আজকে সকালবেলা এই ঘটনাটা ঘটেছে, ভাড়া হয়েছে 165 টাকা, আমি দিয়েছি 200 টাকা, আমি এখন কত টাকা পাবো? আমি পাবো মেবি ওয়েট আই থিঙ্ক 25 টাকা পাবো, মানে সরি 35 টাকা পাবো। ওকে, সো আমাকে ড্রাইভার বলতেছে আপু আপনি আরো 5 টাকা দেন আমি আপনাকে 40 টাকা দিচ্ছি। আমার তো এখানে মাথা মানে একদম ঘুরে গেছে যে আমি 5 টাকা কেন আবার দিব, আমি তো 200 টাকা দিয়েছি, ভাড়া তো 165 টাকা। তো আমি 5 মিনিটের মতো দাঁড়িয়ে আছি এখানে চুপচাপ, মানে ওই ড্রাইভারকে দেখাচ্ছে যে ব্যাগে টাকা খুঁজছি, কিন্তু আসলে আমি হিসাব করছিলাম মনে মনে যে 5 টাকা দিলে কেন আমাকে সে 40 টাকা দিবে, এই হিসাবটা করছিলাম। কষার পরে দেন আমি রিয়েলাইজ করলাম যে ওকে 205 টাকা থেকে যদি 165 টাকা বাদ দেই তাহলে 40 টাকা থাকে। সো আমি ম্যাথে এতটাই কাঁচা। আমি জানি এটা নিয়ে হয়তো অনেকে হাসছেন এখন আমার এই গল্প শুনে, বাট সত্যি এটা এটা থাকে না, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রবলেম থাকে। যেমন কেউ আছে যে কি বলে হাঁটতে হাঁটতে আরেকজনের গায়ে পড়ে যায়, অনেকে আছে কিন্তু তাই না, এরকম যে আমার একটা ফ্রেন্ড ছিল এরকম যে সে হাঁটতে হাঁটতে পাশের যে যে জন থাকতো তাকে ধাক্কাতে ধাক্কাতে একদম রাস্তার মাঝখানে নিয়ে যেত, না তো রাস্তার সাইডে নিয়ে যেত অথবা দেয়ালের সাথে একদম মানে লেগে যেত তার পাশের মানুষজন। তো এটা আমি দেখেছি। তো এক একজনের আসলে এক এক রকমের নেচার বা এক এক রকমের ব্রেইন থাকে, ব্রেইনের সেই কোষগুলো এক এক রকমভাবে ব্যবহার করা হয়। তো এটা নিয়ে আসলে আমার মনে হয় হাসার কিছু নেই, যদিও আমি খুব ফানিলিভাবে ব্যাপারটা বলেছি, বাট এটা নিয়ে আসলে কখনোই কাউকে বুলি করা উচিত না, তাই না? আমি একটু ম্যাথ কম বুঝি, আর আমি আরেকটা জিনিস যেটা কম বুঝি সেটা হচ্ছে রাস্তা, মানে ম্যাপ, মানে ওইটা ম্যাথ আর এটা ম্যাপ, ম্যাপটাও আমি খুব কম বুঝি। মানে আমাকে যদি আপনি বলেন যে গুলশানের একের পাশে যে ওই যে DNCC মার্কেট আছে সেখানে কি আপনি কখনো গেছেন, আমি তো ওইখানেই থ হয়ে যাব, কারণ আমি জানি যে গুলশান একের নাভানার পাশে হচ্ছে একটা মার্কেট আছে, কিন্তু সেই মার্কেটে যে DNCC মার্কেট আর সেটাই যে গুলশানের মার্কেট এটা আমি জানি না, বুঝতে পেরেছেন? তো ব্যাপারটা এরকম। এবং রাস্তাঘাট সম্পর্কে আমার একদমই নলেজ কম, একদমই নলেজ কম, মানে এতটাই কম যে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে তুমি কি ওইখান থেকে এভাবে যেতে পারো, পারো নাকি এভাবে বেরিয়ে যাবা? আমি তখন হা হয়ে থাকি যে কি বলছে এটা, কেন যাচ্ছে, বা অন্য কোনো রাস্তা, মানে আমার যে পরিচিত রাস্তা সেই রাস্তার বাইরে অন্য কোনো রাস্তা দিয়ে যদি কেউ আমাকে নিয়ে যায়, আমি লিটারেলি সেখানে ভয় পেয়ে যাই। কারণ আমি বুঝতেই পারি না যে সেই রাস্তাটাও যে আরেকটা রাস্তা থাকতে পারে, মানে অল্টারনেটিভ রাস্তা থাকতে পারে। তো যাই হোক, এই প্রবলেমগুলো কার কার হয় আমাকে SMS কমেন্ট করে জানিয়ে দিন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। এই মুহূর্তে এই যে আমার প্রবলেম, আমার দুঃখ আপনাদের সাথে শেয়ার করলাম, সে দুঃখের ব্যথা নিয়ে একটা গান শেয়ার করছে। এই ব্যথা বাপ্পা মজুমদারের, গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

চলছে জুলাই মাস। জুলাই আমাদের শুধু একটি ঘটনার কথা মনে করিয়ে দেয় না, মনে করিয়ে দেয় একটি জাতির জেগে ওঠার গল্প। যখন হাজারো কণ্ঠ একসাথে উচ্চারিত হয়, তখন সেই কণ্ঠ ইতিহাসের পাতায় অমর হয়ে যায়। সাহস, আত্মত্যাগ আর ঐক্যের যে শক্তি আমরা দেখেছি, তা প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা হয়ে থাকবে। আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব মানুষকে যাদের ত্যাগ আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তাদের প্রতি সত্যিকারের সম্মান জানানো মানে শুধু স্মরণ করা নয়, বরং ন্যায়, মানবিকতা, সহমর্মিতা এবং দেশের প্রতি দায়িত্ববোধকে নিজের জীবনে ধারণ করা। কারণ একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার মানুষ, আর মানুষের সাহসই পারে ইতিহাস বদলে দিতে। জুলাই তাই শুধু একটি স্মৃতি নয়, এটি আগামী দিনের জন্য একটি চিরন্তন প্রেরণার নাম। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। সকাল 11টা পর্যন্ত থাকব এবং সকাল 8টা থেকে 11টা পর্যন্ত প্রতি রবি থেকে বৃহস্পতিবার আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4-এ। গল্প করি, আড্ডা দিই, গসিপ শেয়ার করি এবং অনেক মজার মজার ইনফরমেশন শেয়ার করি। তো যারা যারা আমার সাথে গল্প করতে চান, ইনফরমেশন শুনতে চান, গল্প শুনতে চান, গসিপ শুনতে চান, তারা কিন্তু ঠিক 8টা বাজে জয়েন হয়ে যাবেন। ওকে, সো আজকে যারা সকাল থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এখনও শুনছেন, এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমি আশা করি যে আপনাদের ভালো লাগছে আজকে মর্নিং মেক শো। সো আমার সাথে গল্প করতে চাইলে অবশ্যই মেসেজ করে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaFM। অলরেডি মর্নিং মেক একটা পোস্ট আপলোড হয়ে গেছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন। ওকে, তো চলুন এই মুহূর্তে আরও একটি ব্রেক নিয়ে নেই, কি বলেন, নাকি নাকি আপনাদের সাথে আরও কিছু গসিপ শেয়ার করব, কি বলেন, বলেন তো। সিনেমা এবং মুভির রিলিজের সপ্তাহ চলছে, আমার কাছে মনে হয় ট্রেইলার রিলিজের সপ্তাহ চলছে। ফেসবুক জুড়ে কিন্তু সেই রকম ট্রেইলার দেন, বিভিন্ন রকমের গসিপ আড্ডা আমি দেখতে পাচ্ছি, অনেক মজার মজার ফেসবুক কি বলে মানে সিনেমার মজার মজার অনেক থিওরিক্যাল ভিডিও আমি দেখতে পাচ্ছি। আপনারা কে কে এই থিওরিক্যাল ভিডিও নিয়ে মানে ভিডিওগুলো দেখেন এবং সেই বিষয়ে আপনাদের কী মতামত? যেমন ডুমসডে নিয়ে এবং স্পাইডারম্যান নিয়ে অনেক ধরনের থিওরিক্যাল ভিডিও আমি দেখতে পাচ্ছি। গতকালকে বলেছিলাম যে স্যাডি সিংকের কী ক্যারেক্টার হতে পারে সেটা আপনারা গেস করে জানান, এবং এটা নিয়েও কিন্তু অনেক থিওরিক্যাল ভিডিও আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আমার তো ভালো লাগছে এটা ভেবেই যে স্যাডি সিং স্পাইডারম্যানে আছেন, এটাই আমি আসলে যথেষ্ট খুশি। তো যাই হোক, এটা নিয়ে আপনার কি মতামত? যাই হোক, যেহেতু মুভি নিয়ে সিনেমা নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে আরও একটি ঘটনা কিন্তু সামনে চলে এসেছে, ক্রিশ্চিয়ানো রোনালদোকে নাকি আমরা এবার অভিনয় দেখতে পাচ্ছি। তো এই নিয়ে আপনাদের কি মতামত সেটা জানিয়ে দিন আমাকে কমেন্ট করে, এসএমএস করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে। ওকে, তো এই মুহূর্তে ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

এই গানটি কেন আমি প্লে করলাম মর্নিং মাইকের কথা বলার সময়, এটার একটা কারণ আছে। কারণ এই গানটি শুনে নি এবং এই গানটিকে ভালোবাসেন না এমন কিন্তু একজনকেও খুঁজে পাওয়া যাবে না, তাই না? তবে এই গানটি যে গেয়েছেন জুবিন গার্গ, মৃত্যুর পর উত্তর পূর্ব ভারতের মাটি প্রকৃতি আর মানুষের আবেগের সঙ্গে যেন আরো গভীরভাবে জড়িয়ে গেছে জুবিন গার্গের এই স্মৃতি। এর আগে প্রজাপতি গাছ এবং হস্তী শাবকের নামের মাধ্যমে স্মরণ করা হয়েছে আসামের এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে। এবার শিলংয়ের আবিষ্কৃত একটি নতুন প্রজাতির লিলি ফুলের নাম রাখা হয়েছে জুবিন গার্গের নামে। মেঘালয়ের শিলংয়ে বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বোটানিক্যাল গার্ডেনে 2018 সালে এই ফুল প্রথম শনাক্ত করে গবেষকরা। এ ব্যাপারে আপনাদের মতামত জানাতে থাকবেন। তবে আজকে এই মুহূর্তে এখন আমি বিরতি নিচ্ছি, এই সুন্দর গানটি আপনাদের জন্য শুনতে দিয়ে যাচ্ছি। গানটি শুনুন এবং বিদায় নিচ্ছি আমি তানহা মর্নিং মাইক নিয়ে। আবার আগামীকাল সকাল 8টা বাজে হাজির হয়ে যাব এবং প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4-এ। সো যারা যারা আমার সাথে আড্ডা দিতে চান, গল্প করতে চান, এমন মজার মজার গসিপ ইনফরমেশন জানতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন ঠিক 8টা বাজে। ওকে, সো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা, নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর কান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4.

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা।
1: সবার সাথে 90.4।
2: You know what? I like that idea.
3: Yeah?
0: I

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টার স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
0: স্যার?

0: আপনি চাইলে দ্রুত গতিতে চলবে। শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: এক নেশন এক স্টেশন।

0: 93.4.
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
5: এই চলে এসেছে
4: রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

ঢাকা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। আমি আরজু রিদম কিন্তু হাজির হয়ে গেলাম বরাবর দুইটা বাজি উইথ মিড ফিলস লিসেনার্স। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আমাদের সাথেই যুক্ত আছেন। শরীরটা বেশ খারাপ, তারপরও চলে এসেছি আপনাদের ভালোবাসার টানে গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য এবং আশা করছি অবশ্যই পুরো দুপুর জুড়ে সবাই যুক্ত থাকবেন। সবার সাথে গল্প হবে, সবার সাথে আড্ডা হবে, আর তাছাড়া আমাদের প্লেলিস্ট জুড়ে অবশ্যই সব সুন্দর সুন্দর গান তো আছেই। তো আশা করছি অবশ্যই পুরো সময় জুড়ে সবাই যুক্ত থাকবেন। আর শুরু মুহূর্তে একটু বলে দিতে চাই, লিসেনার্স খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন। আমার সাথে কানেক্ট হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে লিসেনার্স, facebook.com/ILoveDhakaFM। সেখানে চলে আসলে কিন্তু অলরেডি আমার মিড ডে ফিলসের পোস্ট চলে এসেছে, সো পোস্টের কমেন্ট সেকশনে যদি কমেন্ট করে ফেলেন সেখানে কিন্তু আমাকে খুব ইজিলি পেয়ে যাচ্ছেন। তাছাড়া যুক্ত হতে পারেন আমাদের নাম্বারে, অফিসিয়াল যে নাম্বারটা আছে 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন। ঠিক একই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আছে, আপনি হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ ড্রপ করতে পারবেন। তাছাড়া আমাদের অফিসিয়াল যে অ্যাপটা আছে ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন এবং ডাউনলোড করে ফেললে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু খুব সহজেই শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। খুব সুন্দর একটা দুপুর, বাহিরে দেখা যাচ্ছে মোটামুটি একটা ডিসেন্ট ওয়েদার বলা চলে, রোদও নেই বৃষ্টিও নেই, তবে খুব সুন্দর বাতাস আছে, গাছের পাতা কিন্তু হেলে দুলে নড়ছে, খুব ভালোই লাগছে। আশা করছি অবশ্যই এই সুন্দর দুপুরটা সবার সাথেই কাটাবো, সবার সাথে গল্প হবে, আড্ডা হবে, একদম বিকাল 5টা পর্যন্ত আছি। আর যেমনটা বলছিলাম যে শরীরটা হয়তো বা একটু খারাপ থাকার জন্য কথা বলতে একটু সমস্যা হয়ে যাচ্ছে, তবে আশা করছি সমস্যাটা কাটিয়ে একটু হলো আপনাদের সাথে গল্প করতে পারবো, আড্ডা দিতে পারবো, কারণ একা একা থাকতে আসলে নিজের কাছেও ভালো লাগে না। সো আশা করছি সবাই দোয়া রাখবেন আমার জন্য যাতে করে হচ্ছে দ্রুত সুস্থ হতে পারি, কারণ মানে একের পর এক অসুস্থতা আসলে লেগেই আছে, যে মানে কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে। তো আশা করছি অবশ্যই পুরো সময় জুড়ে থাকবো আপনাদের সাথে এবং আপনারা অবশ্যই থাকবেন। তো এখন এই সুন্দর দুপুরটাকে অর্থাৎ মিড ডে ফিলসের এই শুরুটা আমরা সুন্দর একটা গান দিয়ে, লালন ব্যান্ডের একটা গান দিয়ে আমরা শুরু করব। হ্যাঁ লিসেনার্স, লালন ব্যান্ডের খ্যাপা অ্যালবামের একটা গান শুনবো, তাল তোমালের বনেতে আগুন লাগে মনেতে। খুব সুন্দর একটা গান, গানের সুর, কম্পোজিশন, লিরিক্স সব কিন্তু ইনসেন। সো এত কথা না বাড়িয়ে এখন আমরা লালন ব্যান্ডের ছুমির করা তাল তোমালের বনে গানে চলে যাচ্ছি আর গানটা দিয়ে আজকের দুপুরটা শুরু করছি। সো আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত রিদমের সাথে যুক্ত থাকবেন, মিড ডে ফিলসের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই যুক্ত থাকবেন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Hello, Dhaka. Welcome back again. This is RJ Rhythm here. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। বরাবর 2টা বাজি হাজির হয়ে গিয়েছি এবং এখন এই তো আছি আপনাদের সাথে, বিকাল 5টা পর্যন্ত আছে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন লিসেনার্স। যেমনটা বলছিলাম শুরুতেই যে শরীরটা সামান্য একটু খারাপ থাকার কারণে বা ছোট্ট একটু অসুস্থতার জন্য হয়তো বা ওভাবে কথা বলতে পারছি না, তবে আশা করছি অবশ্যই পুরো সময় জুড়ে সবাই থাকবেন, পুরো সময় জুড়ে সবার সাথে গল্প হবে, আড্ডা হবে। যদি ওভাবে বেশি কথা বলতে না পারি, আশা করছি কেউ মন খারাপ করবেন না, কজ একটু একটু কনসিডার তো করতেই হয় রিদমার জন্য, তাই না? প্লেলিস্ট জুড়ে সুন্দর সুন্দর গান আছে, আশা করছি গানগুলো সবাই এনজয় করবেন। অ্যান্ড অবশ্যই সবাই যুক্ত থাকবেন, সবাই লিখবেন, মেসেজ করবেন, কজ আমি আপনাদের মেসেজ কিন্তু পড়ছি। আমি যদি বলি 2টার আগে থেকেই কিন্তু সবাই আমাকে লিখছে, মেসেজ করছে, আমি কিন্তু সবার মেসেজ দেখছি, খুব ভালো লাগছে। আচ্ছা, এই মুহূর্তে আমি একটু সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে যেতে চাই। ফেসবুক পেজে কিন্তু অনেকেই আছে, কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে আছে কে আছে। একদম শুরুতেই কিন্তু যুক্ত হয়ে গেছে অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে। দাদা শুভদুপুর, এমডি জাকারিয়া হোসেন আছেন, হ্যালো রিদম ভাই, হ্যালো লামিয়া জান্নাত আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? শুভদুপুর, আমি যুক্ত হয়ে গিয়েছি রংপুর থেকে আপনার সহ সুন্দর পুরো সময়। থ্যাংক ইউ সো মাচ লামিয়া জান্নাত। প্রতিনিয়ত কিন্তু আমি যখনই শোতে চলে আসছি, আমি দেখতে পাচ্ছি আমার এই যে বন্ধু বান্ধব যারা আছেন, তারা একদম ঠিক সময় মতো, সময়ের আগেই কিন্তু চলে আসে, এই ব্যাপারটা খুব ভালো লাগে। আচ্ছা, তারপর আমি একটু হোয়াটসঅ্যাপে চলে যেতে চাই। হোয়াটসঅ্যাপে অনেকে আছে দেখা যাচ্ছে, লিখেছেন হাই, হ্যালো, তারপর একজন লিখেছেন নমস্কার, নমস্কার দাদা, হাই লিখেছেন, হ্যালো হ্যালো হ্যালো, অনেকেই হাই লিখছে, হ্যালো হ্যালো হ্যালো হ্যালো। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে কে আছে, আচ্ছা হ্যাঁ ভাই, আমিও হাজির হয়ে গেলাম বরাবর 2টায়। ওহো, আপনার শরীর খারাপ কেন, কি হয়েছে? বাইদাবে গতকালকে আপনিও ফাঁকিবাজি করেছেন, তাই আমিও ফাঁকিবাজি করেছি কালকে। রাইফান সবগুলো মেসেজ করেছে, আর কোথায়, ও সরি, ও জানতো না তাই গানের রিকোয়েস্ট করেছে, আমি ওকে বকে দিয়েছি আর করবে না। বাইদাবে আপনি আমাদের ক্যাম্পাসে আসছেন কবে? আচ্ছা, এরকম কোনো প্ল্যানিং তো আপাতত নেই, তবে দেখি, আশা করছি সাউদা খুব জলদি হয়তো বা এরকম একটা সুযোগ হবে আমার আপনাদের সাথে দেখা করার মতো, বাড্ডা দেওয়ার মতো একটা সুযোগ হবে। আচ্ছা ভাই, আমি যদি আপনাকে একটা লেখা পাঠাই আপনি কি পড়বেন? হ্যাঁ, আপনি পাঠাতে পারেন, নো ওয়ারিস, যদি এটা আসলে ভ্যালিড হয় বা আসলে বলার মতো হয়, শেয়ার করার মতো হয়, অবশ্যই আমি শেয়ার করব, আমি সেটা পড়ব, সমস্যা নেই। জিনিয়া চলে এসেছে কিন্তু একদম শো শুরু হওয়ার আগে চলে এসেছে জিনিয়া, দেখা যাচ্ছে। বাসার সবাই ভালো আছে? আর যে শূন্য মনে পূর্ণ হবে পেলে তোমার মন, জিনিয়া সবসময় আসলে একটা কি বলবো এটাকে, একটা ইমোশনাল মুডে থাকে বা একটা ফ্লাটি মুডে থাকে মনে হয়। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে তমা, যুক্ত হয়ে গেছে কিন্তু সিলেট থেকে। গান গেয়ে শোনান বৃষ্টি পরে টাপুর টুপুর অথবা আমার হার কালা করলাম রে অথবা লালন ব্যান্ডের গান। আজকে আমরা মিড ডে ফিলস কিন্তু শুরু করেছি আমরা লালন ব্যান্ডের গান দিয়ে, সো আশা করছি অবশ্যই গানটা এনজয় করেছেন তমা। আমি আপনার মেসেজ কিন্তু দেখেছিলাম যে আপনি আমাদের শো শুরু হওয়ার আগে, অর্থাৎ মিড ডে ফিল শুরু হওয়ার আগেই চলে এসেছেন, সো আমি কিন্তু সেই হিসাবেই গানটা দিয়েছিলাম। আচ্ছা, জান্নাতুল হীরা আছে দেখা যাচ্ছে, ধরে নাও তুমি আলাদিনে জিন পেয়েছ, তখন তুমি কোন ইচ্ছাটা সবার আগে পূরণ করবে? আচ্ছা, তখন আমি সবার আগে যে ইচ্ছাটা পূরণ করবো সেটা হচ্ছে আমি জিনিকে বলবো যে জিনি আমাকে হচ্ছে আরো 100টা ইচ্ছে পূরণ করার সেই ক্ষমতা তুমি আমাকে বোনাস হিসেবে দাও। তারপর আমি বাকি উইশ যা করার আমি সেই উইশগুলো করতাম। যাই হোক, আচ্ছা আমি অনেকেই জিজ্ঞেস করছেন যে অসুস্থতা মানে কি সমস্যা। বেসিক্যালি মানে আমার একটু কথা বলতে একটু ঝামেলা হচ্ছে, কষ্ট হচ্ছে আমার মুখ বা গলা, আমি যেটাই বলি একটু ছোট একটু সমস্যার জন্য হয়তো বা কথা বলতে পারছি না, হয়তো বা অনেকে বুঝতে পারছেন যে চাপা গলায় কথা বলা লাগছে। যাই হোক, আশা করছি অবশ্যই ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবো, আপনারা যদি দোয়া করেন সুস্থ হতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে আছে ভাইয়া, তুমি কি উপন্যাস পড়তে পছন্দ করো? হ্যাঁ, আমি টুকটাক উপন্যাস পড়া হয়, টুকটাক না আমার ভালোই উপন্যাস পড়া হয়, মানে বই উপন্যাস এসবের প্রতি একটা সবসময় একটা ফ্যাসিনেশন কাজ করে এসেছে। ভাইয়া সিমি বলছি রংপুর থেকে, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ সিমি যুক্ত হওয়ার জন্য, খুব ভালো লাগলো দেখে। আর অনেকেই যুক্ত আছে, সবার মেসেজই পড়বো, সবার সাথেই গল্প করবো, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন লিসেনার্স। আর যারা আমাকে নাম্বারে লিখছেন আমি সবাইকে আরও একবার একটু বলে দিচ্ছি যে এখন আসলে নাম্বারে লিখে কোনো লাভ নেই, নাম্বারে মেসেজগুলো হয়তো ভাবে পড়া হবে না, সো কেউ মেসেজ করার পর যদি কারো মেসেজ পড়া না হয় সে বিষয়টা নিয়ে আশা করছি মন খারাপ করবেন না বা রাগ করবেন না, কজ আমি বারবার করে বলে দিচ্ছি যারা আমাকে লিখতে চাচ্ছেন, যারা আমাকে লিখছেন, আপনাদের যেই কোনো স্টোরি হোক, যে কোনো যেটাই হোক আমাকে লিখলে একটু কষ্ট করে ফেসবুক পেজে চলে আসবেন, ফেসবুক পেজের কমেন্ট সেকশনে আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। সো নাম্বারে লেখার পর কেন মেসেজ পড়লাম না, মেসেজ কেন পড়ছি না, আশা করছি এইসব কোয়েশ্চেন করবেন না। হোয়াটসঅ্যাপে তাসু যুক্ত হয়ে গেছে আমার সাথে, ওকে রিদু নাম তাসনিমা, ও তাসু মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, খুব ভালো লাগলো দেখে। যাই হোক, একটা গানে চলে যাচ্ছি, কত করে বলি তোমাকে, ওপো ব্যান্ডের করা একটা গান, খুব সুন্দর একটা গান, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই রিদমের সাথে যুক্ত থাকবেন, ঢাকা FM 90.4 এর সাথে।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর রিদম কিন্তু দুইটা থেকেই আছি এবং দেখতে দেখতে আমরা প্রথম ঘন্টারও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত, অর্থাৎ পাঁচটা পর্যন্ত যেহেতু আছি, শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আর যেমনটা বলছিলাম যে কথা বলতে পারছি না বা একটু সমস্যা হচ্ছে, আশা করছি সবাই এটা একটু কনসিডার করবেন আজকের জন্য। সো আমাদের প্লে লিস্ট জুড়ে কিন্তু খুব সুন্দর সুন্দর গান আছে। আমার মনে হয় যে আজকে আমরা গান শুনে যদি আজকে মিডডে ফিস্ট আমরা পার করতে পারি, বেশ হয়, খারাপ হয় না। কারণ এত সুন্দর সুন্দর গান দিয়ে যদি দুপুরটা, মানে দুপুরের এই আড্ডাটা জমানো যায়, তাহলে অবশ্যই এটা স্বাভাবিক, দুপুরটা সুন্দর হয়েই থাকবে। সো এখন আমরা যে গানটাতে যাব সেটা হচ্ছে দ্য বেঙ্গলস, বেঙ্গলদের করা একটা গান, ওয়াক লাইক অ্যান ইজিপশিয়ান। খুব সুন্দর একটা গান। সো এখন এত কথা না বলে গানে চলে যাচ্ছি, আমি পরবর্তী ঘন্টা আবার ফিরে আসছি খুব জলদি। আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন আমাদের সাথে। যাই হোক, কথা বলতে আসলে খুব কষ্ট হচ্ছে, এখন আর কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি লিসেনার্স।

0: Midday Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জে রিদম কিন্তু দুপুর 2টা থেকেই আপনাদের মাঝে হাজির আছি এবং দেখতে দেখতে আমরা দ্বিতীয় ঘন্টায় কিন্তু চলে এসেছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন এই মুহূর্তে আমার সাথে, যারা এখন শুনছেন, মাত্র যারা যুক্ত হয়েছেন বা মাত্র যারা আমাকে শুনছেন, আমার সাথে যুক্ত হতে চাচ্ছেন, আমাকে লিখতে চাচ্ছেন, খুব সহজেই আমাকে লিখতে পারবেন, খুব সহজেই আমাকে পেয়ে যাবেন। তার জন্য যেটা করতে হবে লিসেনার্স, সেটার জন্য আপনাকে ফেসবুক পেজে চলে আসতে হবে আমাদের, facebook.com/ilovethakafm। সেখানে চলে আসলে মিড ডে ফিল্ডের পোস্টার কিন্তু পেয়ে যাবেন এবং মিড ডে ফিল্ডের পোস্টার যদি কমেন্ট করে ফেলেন, কমেন্ট সেকশনে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমাদের নাম্বারে মেসেজ করতে পারবেন, যদিও নাম্বারে মেসেজ এখন পড়া হচ্ছে না, 01841904904। ঠিক একই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ করতে পারেন। আমি সরাসরি একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যেতে চাই, দেখি এই মুহূর্তে কে কে যুক্ত হয়ে গেছে আমার সাথে। কমেন্ট করেছেন কিন্তু অনিলা মায়া, আচ্ছা তারপর দেখতে পাচ্ছি অনিলা মায়া লিখেছেন, রিদু আমার গানগুলা কেউ রেডিওতে বাজায় না, আমার সাথে এমন হয়। ব্যাপারটা আসলে এরকম কিছু না অনিলা মায়া, আশা করছি এখানে মন খারাপের কিছু নেই, কজ আমরা পছন্দের, আপনাদের যে গানগুলো আসলে পছন্দ বা আপনার যে গানগুলো সবসময় পছন্দ করেন সে গানগুলো জুড়েই কিন্তু আমাদের প্লেলিস্টটা সাজানো হয়। সো আপনারা বলার পর আমরা আসলে ওভাবে গানগুলো দিতে পারছি না, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আফরোজা সরকার সীমা আছে দেখা যাচ্ছে, হাই রিদম ভাইয়া, শুভ দুপুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভাইয়া। মধ্যবিত্তদের কোনো গল্প, গান ও অনুভূতি থাকতে নেই, যাই হোক লাঞ্চ করেছেন তো? না, লাঞ্চ এখন পর্যন্ত করিনি। আর আপনি যে কথাটা বললেন যে মধ্যবিত্তদের কোনো গল্প, গান ও অনুভূতি থাকতে নেই, এই কথাটা কিন্তু টোটালি রং। কজ গল্প, গান, অনুভূতি এই ব্যাপারগুলো বেসিক্যালি আসেই কিন্তু যারা একটু, এই যে আপনি ওয়ার্ডটি ইউজ করলেন মধ্যবিত্ত, এই ওয়ার্ডটার সাথেই কিন্তু আসলে গল্প, গান, অনুভূতির কিন্তু একটা কানেকশন আছে। এই ব্যাপারটা আসলে হয়তোবা বোঝানো পসিবল না ফ্রোজা সরকার সীমা, বাট এই ব্যাপারটা আসলে বুঝতে হবে। এ আর সাক্ষী আছে আমার সাথে দেখা যাচ্ছে, মহাজাদু গানটা শুনতে চাচ্ছে, ঠিক আছে অবশ্যই চেষ্টা করবো লিসেনার্স পছন্দের গানটা শোনানোর জন্য। আফ্রিদা ওয়াসিম আছে দেখা যাচ্ছে, হাই ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গুলগুলি পিঠা গানটা প্লে করেন, সবাই গানের রিকোয়েস্ট করছে। আচ্ছা সুরঙ্গ মাসুদ আছে রংপুর থেকে আমার সাথে কমেন্ট করেছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, আশা করছি ভালো আছেন। আচ্ছা আমি একটু হোয়াটসঅ্যাপে চলে যেতে

চাই, হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকে যুক্ত আছে আমার সাথে দেখা যাচ্ছে। আমি কোথায় কোথায়, আচ্ছা প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে আছে আসসালামু আলাইকুম রংপুর থেকে ইমন আর ইমা। আচ্ছা আপনাকে অনেকদিন ধরে শুনি, আজকে প্রথম এসএমএস করলাম, ধন্যবাদ মেসেজ করার জন্য, লিখেছেন খুব খুশি হলাম। আচ্ছা তারপর কোথায়, আসসালামু আলাইকুম, আপনাদের একটা ভিডিও দেখলাম, একজন তার ব্রেকআপের কাহিনী শেয়ার করছে, যাদের শেয়ার করার কেউ নেই তাদের আপনারা তাদের সাপোর্ট দেন। হ্যাঁ অবশ্যই, আপনার যদি এরকম কোনো গল্প বলার থাকে, আপনাদের যদি কোনো গল্প থেকে থাকে, অবশ্যই আমাদের স্টুডিওতে চলে আসতে পারবেন। সো আমাদের একটু জানিয়ে রাখলেই হবে বা আমাদের জানালেই হবে। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি সাউদা আছে, সাউদা লিখেছে না ভাই আজকে আর পাঠাবো না, আপনি সুস্থ হন তারপরে ইনশাল্লাহ, আপনার অসুস্থ বয়সটা শুনতে ভীষণ খারাপ লাগছে। আসলে অসুস্থতা যখন চলে আসে তখন বোঝা যায় যে সুস্থতা মানে কত বড় একটা নিয়ামত, বা আসলে সুস্থতা এটা টোটালি কিন্তু একটা গড ব্লেসিং আই থিঙ্ক। সো যে সুস্থ আছেন সবসময় আসলে মহান আল্লাহ তাআলার বা সৃষ্টিকর্তার আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কারণ অসুস্থতা যখন চলে আসে তখন বোঝা যায় যে আসলে এই অসুস্থতা ব্যাপারটা কেমন, এবং সুস্থ হতে হলে বা সুস্থ হওয়ার জন্য আসলে কতটুকু স্ট্রাগল করতে হয়। যাই হোক, আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সালিহুর রহমান আছেন, যুক্ত হয়েছেন কোথায়, বদরগঞ্জ রংপুর থেকে। আচ্ছা সালিহুর একটা গান শুনতে চাচ্ছে দেখা যাচ্ছে, পড়ানো যাহা চায়, আমারও পড়ানো যাহা চায়, খুব সুন্দর গান, আমি চেষ্টা করবো অবশ্যই আপনাকে পছন্দের গানটি শোনানোর জন্য। রংপুর থেকে মহিবুল্লাহ হাসনাত আছে দেখা যাচ্ছে, যারা আছে আমার সাথে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে আছে রংপুর থেকে রূপা, ওকে রূপা যুক্ত আছে। তারপর লিখেছে দোয়া করি তাড়াতাড়ি ভালো হও, হ্যাঁ প্লিজ দোয়া করবেন সবাই, মুতারিন ইসলাম সুমনা, ধন্যবাদ দোয়া করার জন্য। মিষ্টি ভাইয়া তুমি অনেক অসুস্থ তাই না, দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনাদের দোয়াতেই আমি খেয়াল করেছি যে আপনারা যখন দোয়া করেন, আমি যখন অসুস্থ হয়ে পড়ি, যখন আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা যখন আমার জন্য দোয়া করেন, তো আমার মনে হয় যে আসলে আপনাদের দোয়াটা অনেক কার্যকর, বিকজ এই যে এত মানুষ ভালোবাসছেন দোয়া করছেন, আসলেই কৃতজ্ঞ থাকবো সবসময় আপনাদের প্রতি। যাই হোক, প্রীতম হাসানের একটা গানে চলে যাচ্ছি, জাদুকর, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন লিসেনার্স আমার সাথেই।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4 মিডডে ফিল। হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মিডডে ফিলস অনুষ্ঠানের। হ্যাঁ লিসেনার্স, আমরা শেষ ঘন্টার একদম শেষ মুহূর্তে আছি। 4:46 বিদায় ঘন্টা চলে এসেছে, বিদায় মুহূর্ত চলে এসেছে, বিদায় মিনিট, বিদায় সেকেন্ড চলে এসেছে। যাই হোক, আবারও আগামী দিন হাজির হয়ে যাব ঠিক একই সময়ে, অর্থাৎ দুপুর 2 বাজে মিড ডে ফিলস নিয়ে। আজকের এই দুপুরটাতে বা আজকের মিড ডে ফিলসে হয়তো বা আমি ওভাবে কথা বলতে পারিনি, ওভাবে গল্প করতে পারিনি, কারণ আমি শুরুতেই বলেছিলাম যে শরীরে সামান্য একটু অসুস্থতাজনিত কারণে হয়তো বা আজকে ওভাবে গল্প করা হয়নি বা ওভাবে আড্ডা দেওয়া হয়নি। তবে আশা করছি আমাদের প্লে লিস্ট জুড়ে যে গানগুলো ছিল সে গানগুলো অবশ্যই অবশ্যই অবশ্যই আপনাদের সবার বেশ ভালো লেগেছে। আর আমি যদি বলি, অনেকেই যুক্ত ছিল আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য পুরো সময় জুড়ে। আর হচ্ছে কমেন্ট সেকশনে যারা ছিলেন, মেসেজ যারা করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও সবাই আমাকে লিখেছেন, আমার খোঁজ খবর নিয়েছেন। আবার সবাইকে আমি যখন বলেছি যে সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই কিন্তু আমাকে লিখছিলেন যে দ্রুত সুস্থ হয়ে যাই বা হচ্ছে যাতে মেডিসিন নেই, সাবধানে থাকি, সাবধানে চলাফেরা করি, অনেকে অনেক মেসেজ করছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুকের কমেন্ট সেকশনে অনেকেই ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আমি হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে আছে, কেউ একজন লিখেছেন হাই হ্যালো, তারপর রূপকথা আছে, দেখা যাচ্ছে অনেকদিন পর আসলাম। আচ্ছা রূপকথা একটা ফুলের ছবি দিয়েছে আমাকে, এই ফুলের নাম জানো? আচ্ছা ফুলের নামটা আমি সঠিক বলতে পারছি না, তবে ফুলটা সুন্দর, হলুদ কালার ফুল, সুন্দর, খুব সুন্দর। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটা লিখিনি, নামটা লিখলে খুব খুশি হতাম। যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পুরো সময় জুড়ে আমার সাথে যুক্ত ছিলেন। আর হচ্ছে আমরা এখন একটা সুন্দর গান শুনতে শুনতে বিদায় নিব। বিকালটাও খুব সুন্দর, আকাশটা হালকা হালকা মেঘলা বলা চলে, কারণ মোটামুটি কেমন জানি থমকে আছে এরকম একটা ওয়েদার, বাতাস আছে, টুকটাক বাতাস দেখা যাচ্ছে একটু পরপর। তো খুব সুন্দর একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। এখন আমরা নচিকেতার করা একটা গান শুনব, আমারও পরানো যাহা চায়। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর একটা গান। সো এই গানটা শুনতে শুনতেই আজকের মতো মিড ডে ফিলস থেকে বিদায় নিচ্ছি, ঢাকা FM 90.4 থেকে বিদায় নিচ্ছি। আবার আগামী দিন হাজির হয়ে যাব দুপুর 2 বাজে ঠিক একই সময়। সো আশা করছি অবশ্যই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করলেন কিন্তু।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Rock FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে
1: ঢাকা মেট্রো 9040 Let's talk more music hot music
2: আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ এবং শুরু হয়ে গেল ঢাকা মেট্রো 9040 এর আড্ডা। আপনার সঙ্গে আছি আমি সিফাত এবং রাত 8টা পর্যন্ত আপনার সঙ্গে আমার অনেক আড্ডা হবে। আড্ডা তো হবেই, সাথে অনেকগুলো গান থাকবে। আর আজকে একটা ধাঁধাও দিয়েছি, যেহেতু মঙ্গলবারে আমি প্রায় সময় ধাঁধা দিই, তো আজকের যে ধাঁধাটা সেটা একটু বলে দিব এখনই। সেটা হচ্ছে, তেল চকচক পাতা ফলের উপর কাঁটা, পাকলে হয় মধুর মতো দানা গোটা গোটা, কি হবে এটার উত্তর? আজকের ধাঁধা হচ্ছে এটাই, তেল চকচক পাতা ফলের উপর কাঁটা, পাকলে হয় মধুর মতো দানা গোটা গোটা। এটার উত্তর আপনি অবশ্যই আমাকে জানাতে পারেন। আমাদের অনেক বন্ধু অবশ্যই ইতিমধ্যে আমি বলার আগেই জানিয়ে দিয়েছে তাদের উত্তরগুলো। ফেসবুকে আপনি এই পোস্টটা পেয়ে যাবেন, এই পোস্টের নিচে কমেন্ট আকারে আপনার উত্তরটা কিন্তু জানাতে পারেন। আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ilovedhakafm এবং চাইলে SMS বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনার উত্তর দিতে পারেন আমাকে বা পাঠাতে পারেন আমার কাছে। আমাদের নম্বরটি হচ্ছে 01841904904। নওশাদ আলী যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, মুজাহিদুল ইসলাম তিনিও যুক্ত হয়েছেন। আচ্ছা, কথা হচ্ছে যে যারা যেই উত্তরই দেন, ভুলটা দেন, তারপরে সঠিকটা দেন, যেটাই দেন, আমি কিন্তু উত্তর এখন বলবো না। উত্তর কিন্তু বলবো হচ্ছে একেবারে শেষ ঘন্টার প্রথমে, কারণ এর মধ্যে যদি আমার বন্ধুদেরটা বলে দেয় যে না না না এইটাই ঠিক, তখন আবার বাকিরা বলো এটাই তো ঠিক, তো সবাই নিজেরা ওই উত্তরটাই কপি করো। সো এই জন্য আসলে একটু লেট করেই দিব, দেখি এর মধ্যে আমার কোন কোন বন্ধুরা কী কী উত্তর দেন। আর এদিকে যারা যুক্ত হয়ে গেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অমৃত বোস, তিনিও কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন শুভ বিকাল কলকাতা ইন্ডিয়া থেকে আমাদের এই বন্ধু। কি আমার সঙ্গে হয়েছে, আচ্ছা এটা মনে হয় রিদমের সঙ্গে কোনো একটা আড্ডায় তিনি বলেছেন, তবে শুভ বিকাল জানিয়েছেন আমাকে, এটা আমি শিওর। থ্যাংক ইউ। আর অমৃত বোস, আপনাকেও শুভ বিকেল, আশা করি থাকবেন, আপনি অবশ্যই জানাবেন আপনার কথাবার্তাগুলো, কী অবস্থা, ওয়েদারের কী অবস্থা, সব কিছু জানাবেন। এনিওয়ে, SMS পড়বো, হোয়াটসঅ্যাপ পড়বো, সবই পড়বো, তবে ধীরে সুস্থে আস্তে আস্তে। এই মুহূর্তে একটা সুন্দর গানে চলে যাবো, সেটা হচ্ছে শিবলু অ্যান্ড আলিয়া অ্যান্ড ইমনের, মানে ইমন চৌধুরীর মিউজিক কম্পোজিশনে, কথা কইও না, এবং সিঙ্গারটা হচ্ছে শিবলু এবং শিব আলিয়া। তো এই কথা কইও না আমাদের কাছে আসলে সবারই খুব পছন্দের গান, প্রিয় গান, তো আমরা গানটা শুনে ফেলবো এখন। আপনি শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শুনছেন ঢাকা এফএম 90.4 এবং সিফাত আপনার সঙ্গে আছি। আমাদের আড্ডাবাজি চলছে এবং একটা ধাঁধাও দিয়েছি, ধাঁধাটা একটু প্রথমেই বলে নিই। যে যে বন্ধুরা মাত্র যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে আমি আজকের ধাঁধাটা একবার বলে দিতে চাচ্ছি, যেন আপনি সহজেই উত্তরটা দিয়ে দিতে পারেন। আজকের ধাঁধাটা হচ্ছে, তেল চকচক পাতা ফলের উপর কাঁটা, পাকলে হয় মধুর মতো দানা গোটা গোটা, এটা কি হবে, কি হবে এটার উত্তর? তেল চকচক পাতা ফলের উপর কাঁটা, পাকলে হয় মধুর মতো দানা গোটা গোটা। সো উত্তর দিতে থাকেন, অনেক বন্ধু অবশ্য উত্তর দিয়েও দিয়েছেন ইতোমধ্যে, তাদের উত্তরগুলো সঠিক ভুল বলছি না, মানে তাদের উত্তরটা দিয়েছেন, অন্যান্য কথাও বলেছেন। লামিয়া জান্নাত আছেন, লিখেছেন, শুভ বিকাল, আমি যুক্ত হয়ে গেছি রংপুর থেকে, আপনার শো শুনবো পুরো সময়, আজকে ধাঁধার উত্তর হলো, তারপর তিনি উত্তর দিয়েছেন, ওকে থ্যাংক ইউ। তহিদুল, আমাদের তহিদুল বন্ধু যুক্ত হয়ে গেছেন, তিনি উত্তর দিয়েছেন, ওকে। মুজাহিদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আসমাউল হুসনা মিম, তারা সবাই কিন্তু উত্তর দিয়েছেন, উত্তরগুলো বলবো, একটু ওয়েট করতে হবে আর কি, সাতটার আওয়ারে বলবো। এদিকে আমাদের অবসান যুক্ত হয়ে গেছেন হোয়াটসঅ্যাপে, টাঙ্গাইল থেকে ঢাকা যাচ্ছি, টাঙ্গাইল রোড গাজীপুরে সেই বৃষ্টি হচ্ছে, আজকের উত্তর আমার মনে হচ্ছে, তারপর তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে, জানি না হলো কিনা, ওকে। আচ্ছা, আমরা উত্তরটা অবশ্যই রাখলাম, এবং এরকমই হয় আসলে, এক জায়গায় বৃষ্টি এক জায়গায় গরম, তবে ঢাকায় এই মুহূর্তে যেটা সেটা হচ্ছে বৃষ্টি নাই কিন্তু খুব বেশি রোদও নেই, মানে একটু মাঝামাঝি অবস্থায় আছে আর কি, এই ওয়েদারটা ওকে ফাইন, বাট অতিরিক্ত বা তীব্র গরমে কিন্তু আসলে অনেক সমস্যা হতে পারে। এবং যতটুকু ফোরকাস্টে পাচ্ছিলাম সেটা হচ্ছে যে সামনে কিন্তু এই বৃষ্টির সময়টা যাওয়ার পরে কিন্তু সামনে প্রচণ্ড গরম পড়তে পারে, তো সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ প্রকৃতির উপরে তো আমাদের আসলে কোনো হাত নাই। যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আসলে রাখতে হবে, সেটা হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের পরিবেশ পরিস্থিতি এই ব্যাপারগুলোকে ঠিক রেখে, যেমন আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখা, এটা একটা। আর হিট স্ট্রোকের কথা বলছিলাম, কারণ অতিরিক্ত তো তাপদাহে কিন্তু হিট স্ট্রোকের একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়, তো সেই ক্ষেত্রে আসলে বেশি বেশি করে পানি পান করা উচিত, এবং আপনি যখনই যেখানেই যাচ্ছেন আপনি সাথে করে একটা পানির বোতল রাখতে পারেন, কিছুক্ষণ পর পর পানি খেতে পারেন, একবারেই যে আপনার 2-3 লিটার খেয়ে ফেলতে হবে বিষয়টা এমন না, অল্প অল্প করে খান যেন আর কি শরীরে পানি শূন্যতাটা না হয়। এবং অতিরিক্ত গরমে আমরা বাইরে যখন বের হই তখন কিন্তু আপনি দেখবেন যে আমাদের প্রচণ্ড ঘাম হয়, এবং ঘামের মাধ্যমে কিন্তু আমাদের শরীরের পানিগুলো বের হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদের কিন্তু সচেতন হতে হবে এই ব্যাপারে। আর এদিকে যারা আছেন SMS এর মাধ্যমে, বলছিলাম যে SMS পড়বো আমার বন্ধুদের, তো SMS গুলো কিছু SMS আমরা অবশ্যই পড়েই ফেলতে পারি। এই জায়গায় আছেন আমাদের সঙ্গে আমাদের, হাই ভাইয়া আমি স্নেহা, আনসার হবে, তারপরে তিনি আনসার দিয়েছেন, স্নেহা থ্যাংক ইউ ভেরি মাচ আপনার SMS এর জন্য। আরেকজন বন্ধু শুধু উত্তর দিয়েছেন কিন্তু কোনো নাম ঠিকানা কিচ্ছু নাই, নাম ঠিকানা না দিলে কিভাবে বুঝবো কোন বন্ধু সঠিক উত্তর দিলেন বলেন। আচ্ছা সিফাত ভাইয়া, হাউ আর ইউ, আই এম অনিক, অনিক আই এম ফাইন থ্যাংক ইউ। আচ্ছা সিফু দাদা কেমন আছেন? আফরিন, আমাদের আফরিন যুক্ত হয়ে গেছেন, আফরিন অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড ওয়েলকাম। এই জায়গায় হচ্ছেন আমাদের আরেকজন বন্ধু শুধু উত্তর দিয়েছেন কিন্তু নাম ঠিকানা কিচ্ছু দেননি, অবশ্যই কিন্তু নাম লিখতে হবে, কোথা থেকে লিখছেন সেটাও লিখতে হবে। এই জায়গায় আছেন আমাদের সঙ্গে মুত্তারিন ইসলাম সুমনা, আমি রংপুর থেকে, ওকে সুমনা স্বাগত জানাচ্ছি আপনাকে, সুমনাকে আমরা গতদিনও পেয়েছিলাম। আচ্ছা এখানে আছেন নাফিসা, নাফিসা একটা উত্তর দিয়েছেন, নাফিসা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে হচ্ছে আমাদের বন্ধু, ভাইয়া তোমার কণ্ঠে একটা গান শোনাও, সিলেট থেকে হালিমা। হালিমা আমার কণ্ঠে তো অনেক গান শুনে, আমি যখনই শোতে আসি তখনই কম বেশি আসলে গান গাওয়া হয়ে থাকে, আমি তো এবার চক্কর বক্কর বাচ্চিতেও শোনালাম একটু, তো দেখি যদি আজকে গান চলে আসে গলায় অবশ্যই আপনার জন্য গাইবো। আর এখন এই মুহূর্তে আবার গানে চলে যাইবো, এটা মিলানের জন্য বললাম। যাই হোক, এখানে আছে আমাদের, আচ্ছা আরেকটা আমরা হোয়াটসঅ্যাপ পরে তারপর যাই। কি খবর বদ্দা গমা সন্না, কেন চলের দিনকাল, পিঙ্ক তানহা রিদমের সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি সবই আমার ভালো লাগে, কিন্তু লাস্টে এই যে তাদের কথা আমাকে কেন জিজ্ঞেস, আপনি তাদের শো শুনেন না, তাদের শো শুনবেন, তাদেরকে বলবেন, হ্যাঁ তাহলে না আরও বেশি মজা হবে, তাই না? তারা তো ভালোই আছে, আমার চোখে তো ভালোই আছে, কিন্তু তাদের শো চলাকালীন অবস্থায় যখন নিজেও আপনি তাদের সঙ্গে কথা বলবেন তখন আরও আরও বুঝবেন যে আসলে তারা কি সুস্থ আছে, ভালো আছে, মন খারাপ নাকি মন টন ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি সব কিছুই। এনিওয়ে আমরা একটা গানে চলে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে সোহাগের কণ্ঠে লাল শাড়ি পরিয়া কন্যা, চমৎকার এই গানটি শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

Shoontan Talk FM 90.4. সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন, আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Dhaka FM 90.4. Dhaka Metro 9040.

ঢাকা এফএম 90.4 আপনি শুনছেন এবং সিফাত আপনার সঙ্গেই আছি। একটা নিউজ পড়ছিলাম, আপনার সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে যে এই যে আমাদের খুবই পছন্দের একজন প্লেয়ার হয়ে গেছেন, সেটা হচ্ছে কেভবার্ডদের ভোজিনিয়া। এবং তিনি কিন্তু আসলে তার খুব জীবনের আরও একটি বড় অর্জন তিনি করেছেন, যে তিনি একটা খুব বড় একটা ক্লাব থেকে কিন্তু ডাক পেয়েছেন, সেটা হচ্ছে কোলো কোলো। এবং যেটা নিয়ে সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে এই ভোজিনিয়া যেই নামটা আমরা এই নামেই তো তাকে আসলে চিনি, কিন্তু ওই লিগের যেই ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে কেউ কেউ মানে কোনো প্লেয়ার তার নিক নেম ব্যবহার করতে পারে না জার্সিতে। তো সেই ক্ষেত্রে আসলে ভোজিনিয়া কিন্তু একেবারেই সমস্যায় পড়ে গেছে যে আসলে তিনি কি করবেন, কারণ তাকে এই নামেই আসলে চেনেন। এখন এটা হচ্ছে তাদের স্টাইল বা তাদের নীতি। তো সেই ক্ষেত্রে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কোলো কোলোর যেই সভাপতি আনিবাল মোসা, তার কিন্তু আসলে এগিয়ে আসতে হবে, এবং তিনি যদি আসলে অনুমোদন নেন এই নামটির জন্য এই ক্লাবটিতে, তাহলেই একমাত্র তিনি এই ভোজিনিয়া নামটা ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ তিনি কিন্তু তার অন্যান্য নামগুলো দিয়েই আসলে তার চালিয়ে যেতে হবে এই ক্লাবে খেলাটা। যেমন তার পুরো নাম কিন্তু বেশ বড়, তার পুরো নাম হচ্ছে, আসল নাম যেটা সেটা হচ্ছে জোসিমার হোসে ভোরা দিয়াস। আবারও বলছি, জোসিমার হোসে এভোরা দিয়াস, এটা হচ্ছে ভোজিনিয়ার পুরো নাম। তো এই পুরো নামের ভিতর থেকে কোনোটাই আসলে এই কোনো নামই তো আমরা তাকে আসলে চিনি না, এটা তার একেবারেই আনকমন নাম, আমরা তো তাকে ভোজিনিয়া নামেই চিনি। তো এখন আসলে এটা নিয়ে টেনশন হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে যদি এই সিস্টেমই চলতে হয় তাহলে হয়তোবা ভোজিনিয়ার জার্সিতে তার নামটা থাকতে পারে এভোরা অথবা দিয়াস অথবা এভোরা দিয়াস, এই ধরনের নাম থাকতে পারে। আরেকটা যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে বিশ্বজুড়ে আসলে এক নাম্বার জার্সিটা গোলকিপ জন্য আসলে বেশি থাকা হবে, খুব সবচেয়ে বেশি জনপ্রিয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তিনি এটাও পাচ্ছেন না, কারণটা হচ্ছে এইটা আগের যেই প্লেয়ারটা তিনি দখল করে রেখেছেন, এবং সেই ক্ষেত্রে তাকে হয়তো বা মানে আগের যিনি তিনি গোলরক্ষকদের মধ্যে পরিচিত এই নাম্বারটি ইতোমধ্যে দখলে রেখেছেন কিন্তু ফার্নান্দো দে পাউল। তো এই চুক্তির পরে ভোজিনিয়া হয়তো বা তার সম্ভাব্য জার্সি নাম্বার হতে পারে 16। তো মোটামুটি একটা বড় ক্লাবে খেলতে যেয়ে ভোজিনিয়াকে মোটামুটি বেশ অনেক ধরনের সমস্যায় পড়তে হচ্ছে, বাট আশা করি তিনি এগুলো একেবারে রিকভার করে চলে আসবেন। এবং তিনি আসলে সবারই নজর কেড়েছেন এই কেভবার্ডদের মধ্যে। প্রথমে স্পেন, বর্তমানে চ্যাম্পিয়ন স্পেনের মতো দলকে কিন্তু ড্র করিয়েছেন, এবং স্পেনও তাদের সঙ্গে জিতে পারেনি, মানে এই দলটার জন্য আশা করি যে পরবর্তী বিশ্বকাপে এই দলটার দিকে তাকিয়ে থাকবে মানুষ যে পরবর্তীতে তারা আরও কী কী করেন। তো বেস্ট অফ লাক ভোজিনিয়া, এবং আমি আমার বন্ধুদের কথাবার্তাগুলো পড়তে চাই। তার আগে অবশ্যই ধাঁধাটা একটু বলতে চাই, যে ধাঁধাটা সেটা হচ্ছে তেল চকচক পাতা, ফলের উপর কাঁটা, পাকলে হয় মধুর মতো, দানা গোটা গোটা, কি হবে এটার উত্তর? আচ্ছা, এই জায়গায় আমাদের নিপা আক্তার তিনি একটা উত্তর দিয়েছেন, নিপা আক্তার আপনাকে ধন্যবাদ। আরও আছেন আমাদের সঙ্গে শাহাবু যুক্ত হয়েছেন, আর যে রিমা আছেন আমাদের সঙ্গে, নুসরাত আছেন আমাদের সঙ্গে, সুমাইয়া ইসলামকে দেখতে পাচ্ছি, আরও আছেন অনেক বন্ধুরা। শাহাবু, আমার মনে হয় যে এইগুলো আমি আজকে থেকে ধরেন এক দুই বছর আগেও ঠিক যেই কমেন্টগুলো পেতাম এটা এখনো, যেমন এই যে আলো বাইতা হাসান, এটা আমি একদম প্রথম থেকে সবসময় পাই। শাহাবু, আপনার কি এটার পর আর কোনো গান নাই নাকি, মানে এটা ছাড়া আর কোনো গান আপনি শুনেন না? কোনটা না, এটা এমন না যে না, গানটা তো অবশ্যই সুন্দর, আমার খুব পছন্দের, কিন্তু মানে আমার জানার ইচ্ছা আর কি, যে এর বাইরে আপনি আর কোনো গান শুনেন না। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে শাহাবুদ্দিন নিজেই তো আছেন, অঙ্কুর বড়ুয়া আছেন, আসসালামু আলাইকুম শুভ বিকাল সিওয়াদ ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধানমুড়ি থেকে শুনছেন আমাদের এই বন্ধু, পুরো আয়োজন জুড়ে তিনি থাকবেন, ধন্যবাদ। শাহাবুদ্দিন জিজ্ঞেস করেছেন কেমন আছো, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, ধন্যবাদ বন্ধু। আরও আছেন যারা, তাদের কথাবার্তাগুলো একটু একটু করে পড়বো। আমাদের সঙ্গে একজন বন্ধু যুক্ত হয়েছেন, আচ্ছা, নিজে অনেকগুলো গানের রিকোয়েস্ট করেছেন এবং সুন্দর কিছু গানের সাজেস্টও করেছেন, যেগুলো অলরেডি আছে, সেটা হয়তো বা শুনতে পারবেন আপনি আমাদের ঢাকা এফএম প্লেলিস্টে যদি কান রাখেন। এই জায়গায় আমাদের নিপা, তিনি হোয়াটসঅ্যাপে হাই জানিয়েছেন, হ্যালো নিপা। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে, ভাই আমার বার্থডে জুলাই 7 তারিখে, তাই নাকি? ওকে, আপনার 22, ওকে, আপনার সাথে আমার অনেক মিল আছে, আপনার কিছু টি শার্ট আছে যা আমার সাথে মিলে যায়, তাই নাকি? আপনি আমাকে টি শার্ট সহ, আচ্ছা আমার মনে পেজে দেখেছেন, ওকে। আচ্ছা, আপনার আমার চয়েসও কাছাকাছি, আপনার কথাগুলো ভালো লাগে, সবাইকে সাজেশন দেন, এগুলো ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ অবসান, খুবই ভালো লাগলো যে আপনার মতো একজন পরিশ্রমী মানুষের সঙ্গে আমার মিল আছে, এবং আপনি দোয়া করবেন বেশি করে, ঠিক আছে? আমিও দোয়া করি আপনার জন্য। আচ্ছা, এখানে SMS এর মাধ্যমে যে যে বন্ধুরা আছেন তাদের কথাবার্তাগুলো পড়বো, তবে পরবর্তী ঘন্টায় এসে পড়ছে। এই মুহূর্তে যে গানটি শুনবো বা যে গানটি প্লে করবো আপনার জন্য সেটা হচ্ছে তানজিল মিসবার গান চাঁদ বদনে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

নতুন ঘন্টায় আরো একবার স্বাগত জানাচ্ছি। বিকেল আস্তে আস্তে পরন্তু বিকেলে রূপান্তর হচ্ছে, আর এদিকে বাতাসটাও মোটামুটি বাড়ছে, মানে সন্ধ্যার পরে ভালোই একটা বাতাস থাকবে, যেটা গত কয়েকদিন ধরেই আমরা পাচ্ছি। এবং এই বাতাসটা আমার কাছে যেটা মনে হয় যতটুকু অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে একটা বৃষ্টির পরে যে এমন থামা থামবে, তারপরে প্রচন্ড গরম হবে। তো যাই হোক, আমরা সেই গরমের কথা মনে করতে চাই না, আমরা চাই যে না মোটামুটি ঠিকঠাক এরকম একটা ওয়েদার থাকুক, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর যেটা হচ্ছে কথা, আমার যে বন্ধুরা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, যেখানে সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। এবং যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে যে আমি একটা ধাঁধা দিয়েছি, ধাঁধাটা আরও একবার বলতে চাই আপনার উদ্দেশ্যে। সেটা হচ্ছে তেল চকচক পাতা, ফলের উপর কাটা, পাকলে হয় মধুর মতো দানা গোটা গোটা। এই উত্তরটা কি হবে, এটা মানে কিসের কথা বলা হয়েছে এই ধাঁধায়? তো সেটাই আপনি আমাকে জানাতে পারেন আমাদের ফেসবুকের ফ্যান পেজে কমেন্ট আকারে, facebook.com/ILoveDhakaFM। এবং আপনি চাইলে SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার উত্তরটি দিতে পারেন, আমাদের নম্বরটি হচ্ছে 01841904904। সো যারা আছেন আমার সঙ্গে ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে SMS, সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। সুরাইয়াকে দেখতে পাচ্ছি, আর শাহাবুর গান চেঞ্জ হয়েছে এবার, মহাজাদু। কিন্তু শাহাবু আমি আসলে চেঞ্জ করার কথা আসলে বলি নাই, ব্যাপারটা হচ্ছে এখন তো আসলে রিকোয়েস্টের ব্যাপারটা নেই, তো সেই ক্ষেত্রে আসলে রিকোয়েস্ট করেও লাভ নেই, কারণ আপনাদের রিকোয়েস্ট নিয়ে আমাদের প্লেলিস্ট, আপনাদের পছন্দের গানগুলি আপনারা পাবেন প্লেলিস্টে। এখানে আছেন আমাদের যে বন্ধু হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি, আমাদের অঙ্কুর কিন্তু এখানেও যুক্ত হয়ে গেছেন এবং তিনি শুনছেন, তিনি জানিয়ে দিয়েছেন এবং একটা ছবিও আমার সঙ্গে তিনি শেয়ার করেছেন, খুবই চমৎকার একটি ছবি। তিনি মানে এটা না মানে খুব পরিচিত গ্রাম বাংলার ছবি, এবং গ্রাম বাংলার কথা যদি মনে পড়ে তাহলে প্রথমেই আসলে এই দৃশ্যগুলো মনে হয়, একটা ধান ক্ষেত, সেখানে ধান মারাই হচ্ছে, মানে অসাধারণ একটা ব্যাপার স্যাপার আর কি। যাই হোক, এখানে আছেন আমাদের বন্ধু আমাদের নুসাইবা। আচ্ছা ভাইয়া, আপনার ধাঁধাটা তো মনে রাখতে পারছি না, ভাইয়া নাস্তা করেছেন? জি আলহামদুলিল্লাহ, সবকিছু ফাইন, মনে রাখতে পারবেন না কেন? আর আপনি তো ইসেই আছেন, নেটেই আছেন, আপনি একটু ফেসবুকে কিন্তু একটু ঢু মেরে দেখতে পারেন বা উকি দিয়ে দেখতে পারেন, সেখানে কিন্তু একটা পোস্ট করা আছে, আপনি চাইলেও ভুলতে পারবেন না সেটার দিকে যদি তাকিয়ে থাকেন। আচ্ছা, শুভ বিকাল ব্রো, হাম ভি আপকে সাথ হ্যায়, শুক্রিয়া রায়হান, ধন্যবাদ। সৈয়দপুর থেকে আমাদের রায়হান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন SMS এর মাধ্যমে অনেক বন্ধুরা। তো তাদের কথাবার্তাগুলো পড়বো, বলেছিলাম যে এসেই তাদের কথাগুলো বলবো। তো আমরা শুরু করি পড়া নাকি? আচ্ছা, যে যে বন্ধুরা আছেন লিখেছেন আমাদের সঙ্গে, আচ্ছা মিষ্টি মিষ্টি মিষ্টি কি বলেছেন দেখি, মিষ্টির একটা মিষ্টি অনেক বড় বড় কথা লিখেন, এবং সেটা বেশিরভাগই থাকে হচ্ছে যে আমাকে নিয়ে, এবং মিষ্টি এর আগের বারও ছিলেন, এবং মিষ্টিকেই আসলে বলছি আমি এখন, আমি জানি না এই মুহূর্তে মিষ্টি শুনছেন কিনা। মিষ্টি, আপনি প্রথম দিকে হয়তো বা এমন আসলে কিছু কিছু করেছেন বারবার, মানে আপনাকে ওয়ার্ন করার পরেও এই কারণে আপনি ব্লক হয়েছেন, এবং এই এই ব্লক ছুটানো এটা তো আসলে আমাদের পক্ষে সম্ভব না, এটা হয়তো বা আপনি পরবর্তীতে যে যদি এটা কর্তৃপক্ষ অথবা যারা এটার দায়িত্বে আছে তারা যদি পারে করতে, ঠিক আছে, আদারওয়াইজ এটা হবে না, আপনি SMS করতে পারেন নর্মালি। আর যদি আপনি মনে করেন যে না সব সময় যে না ফাইন, আপনি মিষ্টির আবার একটা গুণ, এটা গুণ না বিগুণ বলবো আমি বুঝতে পারছি না, যে মানে ইলুশনটা তিনি খুব বেশি পছন্দ করেন যতটুকু আমি মিষ্টির কথা শুনেছি, যে তিনি নিজে নিজে ইলুশন ক্রিয়েট করেন, যেটা আপনি মার্ভেলের সিনেমার ভিতরে দেখবেন যে ওই যে থ্যানোস বা ওরা হচ্ছে বিভিন্ন পাথরের মাধ্যমে ওই সামনে আপনার সামনে, বা স্পাইডারম্যানের যেটা একটা মুভি ছিল যেটা হচ্ছে পুরো ড্রোন দিয়ে আর কি পুরো সিনারিও চেঞ্জ করে ফেলে আর কি, ওরকম আর কি, যে নিজে নিজের মতো করে একটা ঘটনাকে ক্রিয়েট করা। সো এই ক্ষেত্রে আসলে আমি জানি না, এটা এটা হয়তো আপনার ভালো লাগে, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ওই যে আমি এটার কথা বললাম, আপনি ব্লক নিয়ে বলছিলেন এবং সাথে সাথে যে যে বন্ধুরা বলেন তাদের উদ্দেশ্যে বলে আমি কিন্তু বারবার বলে দিই যে আপনারা যখন দেখা গেছে যে এটার লিমিটটা ক্রস করে ফেলবেন, অথবা দেখা গেছে যে ওই জায়গার ভিতরে হয়তো বা যেটা দরকার নেই সেটাও যখন করবেন, তখন অটোমেটিক্যালি কিন্তু আপনি ওখানে ব্লক খেয়ে যাবেন এবং সেটা ছুটানো যাবে না, ইনফ্যাক্ট ডেফিনেটলি। সো সেই ক্ষেত্রে মিষ্টি আপনার ক্ষেত্রে ব্যাপারটা এমনই। আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু সানিম, আজকে আমার মন খারাপ তাই একটা কষ্টের গান প্লে করেছে। সানিম, মন খারাপ থাকলে কিন্তু কষ্টের গান শুনতে হয় না, মন খারাপ থাকলে ফাটাফাটি গান শুনবেন, ঠিক আছে, যাতে মন ভালো হয়ে যায়, মনের ভিতরে একটা ডান্সি ডান্সি একটা ফিল চলে আসে। আচ্ছা, তাকে আজকে মনে পড়ে কোনো কারণে মনে রাজে তার ছবি, বলো তো কি করি সিফাত ভাই? সানিম, থাকুক না, প্রিয় মানুষের ছবি বা হারিয়ে যাওয়া মানুষগুলোর ছবি অন্তরে থাকলেই তো আমাদের ভিতরে মায়াটা ক্রিয়েট হয়, আমরা অতীতটাকে মনে করতে পারি যে না ফাইন এরকম, এবং তারপরে আমরা আরও নতুন শক্তি সঞ্চার করে সামনের দিকে এগোতে পারি, তাই না? তো এটা তো একটা প্লাস পয়েন্ট, এটা তো কিন্তু মাইনাসভাবে চিন্তা বা নেগেটিভভাবে চিন্তা করার কিছু নাই। তো সানিম, আপনি অনেক স্মার্ট একটা মানুষ এবং আপনি খুব সাহসী একজন মানুষ, তো সেই ক্ষেত্রে এগুলো কোনো বিষয় না, ঠিক আছে, হাসি দেন হাসি দেন। শুভেচ্ছা আছেন রংপুর থেকে, প্রথম দিকে দিকের পছন্দের একটা গান শুনতে পেলাম, অনেক ধন্যবাদ ভাইয়া বর্ষা গানটা প্লে করার জন্য, মোস্ট ওয়েলকাম শুভেচ্ছা, সুন্দর নাম।
সালিহুর রহমান আমাদের বন্ধু কি লিখেছেন, লিখেছেন ধাঁধার আনসার তিনি একটা উত্তর দিয়েছেন সালিহুর, ওকেই আমরা রাখলাম উত্তরটা, আরো কে কে আছেন একটু দেখি আমরা। আচ্ছা আপনার ধাঁধা আমি মনেই রাখতে পারি না, পাচ্ছি না ভাই, আমার জন্য দোয়া করবেন, অনেক সমস্যায় আছি কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। তানিয়া, তানিয়া পৃথিবীতে মৃত্যু ছাড়া এমন কোনো সমস্যা নাই যেটার কোনো সমাধান নাই, সবকিছুরই সমাধান আছে। তো সেক্ষেত্রে এটা এমন হতে পারে যে আপনি হয়তোবা এই মুহূর্তে সেই সমাধানটা খুঁজে পাচ্ছেন না, কিন্তু যদি আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, একটু যদি এটা থেকে মাথাটাকে বা আপনার কনসেন্ট্রেশনটাকে বা অথবা আপনার মনোযোগটাকে আপনি যদি একটু সরিয়ে রাখেন, অন্য কিছু নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে এটা দেখবেন চলে আসবে। আপনি নিজে একটা জিনিস একটা বাস্তবিকই দিই, অনেক সময় আমরা এরকম হয় যে একটা গান কোনোভাবেই মনে করতে পারছি না, ধরেন পেটে আছে কিন্তু মুখে আসছে না গান, কোনোভাবেই মনে করতে পারছেন না, তারপরে হঠাৎ করে আউট অফ নো এয়ার হঠাৎ করে আপনার কাছে, মানে কোনো অন্য কোনো কাজে আপনি ব্যস্ত, তারপর হঠাৎ করে গানটা আপনার মাথায় চলে আসবে। ঠিক আছে, তো আমি আপনাকে বলবো না যে আপনি ওই দিনের জন্য ওয়েট করেন, শুধু এইটুকু বলবো যে এই মুহূর্তে যেহেতু মাথার ভিতরে সেটার সমাধান আসছে না, সেই ক্ষেত্রে আপনি একটু সময় নেন, সময় নেওয়ার পরে ঘুমটুম দেন, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন, একটু হাঁটাহাঁটি করেন বাইরে, প্রয়োজনে ঘুরতে যান, ঘুরে এসে তারপরে ঠান্ডা মাথায় এটা চিন্তা করুন এটার পসিবল ওয়ে সলিউশন কি কি হতে পারে। ঠিক আছে, তো বেস্ট অফ লাক তানিয়া, আশা করি আপনার এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে এবং ইনশাল্লাহ আপনি হাসি খুশিভাবে আবার আমাকে বলবেন যে ভাই সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, যাই হোক, এখন আমরা গানে চলে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে এখন আমি অ্যালবাম থেকে সুমন অ্যান্ড আনিলার কণ্ঠে গাইবো না, আমি তো গাইবো না, গাবে হচ্ছে সুমন অ্যান্ড আনিলা এবং গানটার মিউজিক কম্পোজিশন কিন্তু করেছেন ফুয়াদ আল মুক্তাদির। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4। থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

রাইট, ভালোবাসার বাংলাদেশ শুনবেন প্রতি বৃহস্পতিবার একেবারে রাত 11টায়। অবশ্যই আপনি অনেকগুলো গল্প সেখানে পেয়ে যাবেন এবং সেখান থেকে অনেক কিছু কিন্তু শেখার আছে। আমাদের জীবনের সাথে অনেক সময় মিলে যায়, এক একটা মানুষের জীবনের গল্প এক এক রকম হয়, কিন্তু তারপরেও কোথায় যেন একটা মিল আছে। যাই হোক, আমার সঙ্গে যারা যারা যুক্ত আছেন, আমাদের সুভা লিখেছেন, আপনার ছোটবেলায় কোন সাবজেক্ট পড়তে বিরক্ত লাগতো, ভালো লাগতো না? ছোটবেলায় আসলে সবকিছুই ভালো লাগতো, কারণ ছোটবেলায় সবকিছুই নতুন, প্রথম দেখছি, তখন সেই মুহূর্তে আসলে সব ব্যাপারে এক্সাইটমেন্টটা খুব বেশি কাজ করতো এবং এটা এখনো হয় অবশ্য। আর বই কেনার পরে আমার আসলে প্রথমে একটা ই থাকতো যে না, আমি বইগুলো পড়ে দেখি কি বলা আছে সেখানে, এবং নতুন বইয়ের ঘ্রাণ আমার খুব ভালো লাগতো। তবে যদি আপনি বলেন যে অঙ্কের যেগুলো ছিল আর কি, যেমন ধরেন জ্যামিতি বা এই টাইপের জিনিসগুলো, আমি আসলে পরে যে অনেক বেশি, বা গ্রামার, এগুলো আমি অনেক ভয় পেতাম। তাছাড়া বাকিগুলোতে আমার, মানে আপনি যদি আমাকে বানিয়ে লিখতে বলেন, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় বইও এত লেখা নেই আমি যত লিখব বানিয়ে। তো এরকম হতো আর কি, যে আমি আমার আগের শোগুলোতে বা বিভিন্ন আড্ডায় বলেছি যে এখনো হয় সম্ভবত এটা, যে পরীক্ষার হলে ঢুকার পরেই বন্ধুদের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে, কিচ্ছু পারি না বন্ধু, দেখাইস নালে শেষ। কিন্তু যখন প্রশ্ন পেতাম তখন বন্ধুরা আমার দিকে তাকায় থাকতো যে ও কিচ্ছু পারে না, ও তো তাকাই না কোনো দিকে, ও তো লিখছে। আসলে কিন্তু বিষয়টা এমন না যে আমি পারি, মানে আমার এই যে মাথায় ঢুকেছে যে এইটা সম্পর্কে আমার একটু জানা আছে, আমি ওটুকু আগে লিখি, ওইটা লিখতে লিখতে পার হয়ে যেত। তো আমারটা একটু এরকমই ছিল আর কি। তো যাই হোক, আমার মতো অনেক বন্ধু আছে এখন হয়তোবা। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুভা, সুন্দর প্রশ্নের জন্য। এখানে আমাদের বন্ধু লিখেছেন অনেক অনেক ধন্যবাদ, এর কে ধন্যবাদ দিয়েছেন আমাদের, ও আমাদের নিজু ধন্যবাদ জানিয়েছেন। ওই যে বললাম না যে নিজুর একটা রিকোয়েস্ট ছিল, আমি বলেছিলাম যে প্লে লিস্টে থাকলে ডেফিনেটলি প্লে হবে। আচ্ছা, শুভ লিখেছেন আপনার ছোটবেলা আছে, এটা তো আমরা পড়লাম। আমরা একটু আমাদের এস এম এস এ যাই, আমাদের যে বন্ধুরা এস এম এস করেছেন, অনেক বন্ধু আসলে এস এম এস করে রেখেছেন, আমি জানি না আমি আজকে শেষ করতে পারবো কিনা, চেষ্টা তো থাকবেই, ঠিক আছে, আমার চেষ্টা সবসময় থাকে এবং সেটা আমার সকল বন্ধুরা জানেন। আর এদিকে যারা যারা আছেন এস এম এস এর মাধ্যমে একটু দেখি, লিখেছেন, হ্যাঁ ভাই, আমি জানবি জয়েন হয়ে গেলাম সিলেট থেকে, ভাইয়া দাদার আনসার হবে কাঁঠাল, একেবারে সঠিক উত্তর দিয়েছে আমাদের জানবি। এবং আছে আমাদের সঙ্গে কে, ভাইয়া কাঁঠাল জানি না হবে কি না, আমার স্টোরিটা কি পড়েছেন সিফু ভাইয়া, মুবাশ্বিরা জান্নাত ফ্রম গঙ্গাচড়া, একটু আগেই তো পড়লাম মুবাশ্বিরা, আপনি শুনেন না, এটা নিয়ে আপনাকে অনেক বড় লেকচার দিয়েছি, আপনি মিস করে ফেলেছেন বন্ধু। তো এই জন্য আমি বলি যে আসলে কোনো কিছু কেউ যদি লিখেন, অবশ্যই অ্যাটলিস্ট মানে শোটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, কারণ এক এক আমি যখনই সময় পাই বা যখনই কথা বলতে বলতে ওই এস এম এসটা আসে, আমি সেটার উত্তর কিন্তু দিয়ে দিই। তো মুবাশ্বিরা আপনারটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আপনি শুনতে পারেননি। তারপর আমি যদি খুব সংক্ষেপে আপনাকে বলি, যদি আপনাকে ভালোবেসেই থাকে এবং তিনি যদি অন্য কোথাও বিয়ে করে থাকে আপনাকে না জানিয়ে, তাহলে তো সেই ক্ষেত্রে আপনাকে আসলে তিনি ভালোবাসেননি, এটা অভিনয় হয়ে গেছে এবং একজন অভিনেতা আপনার লাইফ থেকে চলে গেছে, এই ক্ষেত্রে তো আপনার খুব বেশি কষ্ট পাওয়ার কথা না, বরং খুশি হওয়ার কথা। জানে এই অভিনেতা যদি আমার লাইফে থাকতো তাহলে সারা জীবন আমার সিনেমা হয়ে যেত, তাই না? তো ওইটা চিন্তা করে আপনি সবসময় হ্যাপি থাকবেন। আচ্ছা, লিখেছেন সানিম, বলছেন যে খোদার কাছে আসলে তিনি তাকে চান, অবশ্যই তার কাছেই চাইবেন এবং তিনি চাইলে সবই পারেন, আপনি পেয়েও যেতে পারেন। আচ্ছা, এখানে আমাদের লামিয়া জান্নাত ফেসবুকে লিখেছেন, এখনো যুক্ত আছে আপনার সাথে, থ্যাংক ইউ। এই যে আমাদের অরিজিনাল বন্ধু লামিয়া জান্নাত, কত সুন্দর, এখনো যুক্ত আছে। জারিয়া বিনতে রাইসা লিখেছেন কাডল, একেবারে সঠিক উত্তর কাডল। এই কাডলটা আসলে অনেক মনে পড়ে, এটা হচ্ছে মুরব্বীরা বলতো এবং অনেক অঞ্চলের হয়তো আঞ্চলিক ভাষা হয় এটা। এখানে আছেন হচ্ছে আমাদের লাকি খান, আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফুকক, কিন্তু শুদ্ধ ভাষায় কি বলে জানি না, তাই আনসারটা দিতে পারছি না। লাকি খান ফুকক, এটা এটা আসলে কোনটাকে বলে এটা তো জানি না, কাঁঠালকে বলে। আচ্ছা, একটা ছেলে একটা মেয়ে, তাদের রিলেশন প্রায় 2 বছরে, হঠাৎ মেয়েটা বলে আমি রিলেশন করব না, কিন্তু কোনো কারণ জানায় না, এখন ছেলেটা কি করবে? সিফাত ভাই রংপুর থেকে এস এম এস সাহেব, এস এম এস সাহেব, ছেলেটার উচিত হচ্ছে এটা নিয়ে আর কথাই না বাড়ানো, ঠিক আছে? কারণ একটা কথা খুব সংক্ষেপে আপনাকে বলি, যে পারবে সে যে কোনো কিছুর বিনিময়ে পারবে, যে পারবে না তার এই যে পারবে না তার কাছে একটাই এনাফ কজ যে আমি পারবো না, এর বাইরে আর কোনো কিছু নাই। আর আপনি যেটা এখন ওই যার কথাই বললেন, এটা খুবই কমন একটা ব্যাপার যেটা আমরা সবসময় অনেক আগে থেকে দেখছি, আমি ছোটবেলা থেকেই দেখছি এটা। প্রথমে প্রেম হয়, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমার জীবন অন্ধকার, ঠিক তার কিছুদিন পরে 2 বছর 3 বছর যাওয়ার পরে তোমার সাথে তো আমার মন মেলেন। অবশ্য আমার একটা গান আসছে সামনে, এটা আপনারা যদি অন্য সিঙ্গার গেছে সেটাতে আপনি এই ধরনের একটা গল্প পাবেন বা এই ধরনের কথায় লিরিক পাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই যে তিনি এই মেয়েটা বলে দিল রিলেশন করবো না কিন্তু কোনো কারণ জানায় না, এবং তিনি যদি তার স্বাভাবিক জীবনটা পার করতে থাকে এবং কোনো কারণ তিনি না জানান,
আমি তাকে দোষারোপ করছি না, তার অন্য অবশ্যই অন্য কোনো কারণ থাকতে পারে যেটা হয়তো তিনি বলতে পারছেন না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোনো কারণ লাগে না, মানে ইচ্ছা করছে না আর কি। এটা আর কি লজ্জাশরম ভুলে আর কি বলেই দেয় যে না আমার পক্ষে সম্ভব না, মন মিলছে না তোমার সঙ্গে ইত্যাদি ইত্যাদি, তারপর চলে যায়। তারপরে ওই ছেলে যতই তার পিছে পিছে ঘুরুক না কেন ততবারই সে আসলে নত হবে। সো এটা ঠিক হবে না। তো আপনি যার কথাই বলছেন তার উচিত হবে যে ওই মেয়ে যদি চলে যেয়ে থাকে অবশ্যই তাকে এটা বলা যেতে পারে, কারণ এটা বলারও দরকার নেই, যে যেটা করবে সে সেটা ফেস করবে সামনে, ঠিক আছে। তার স্মার্টলি তার ওদিক থেকে চলে আসা, এবং পরবর্তীতে যদি কোনোদিন কথাবার্তা হয় তখন যেন আর কি তিনি বলে দেন যে আমি আসলে বুঝতে পেরেছিলাম এটা তোমারই ইচ্ছা, সো ইচ্ছার উপর বেস করে তো আমার ভালোবাসা আমি বাজারে তুলতে পারি না, তাই না? সো সেই ক্ষেত্রে আমার উচিত, ওই ছেলেটার উচিত হচ্ছে ওইটার ভিতরে আর নাই যাওয়া। কারণটা প্রথমে অবশ্যই জানতে চাওয়ার ইচ্ছা থাকাটা স্বাভাবিক, যদি একান্তই ওই মেয়েটা কারণটা না বলে সেক্ষেত্রে মনে হয় না সেটা নিয়ে ফোর্স করার দরকার আছে। আপনাকে ধরে নিতে হবে যে ওই মেয়েটার আসলে ইচ্ছেই না, আর ইচ্ছার বিরুদ্ধে তিনি কখনোই আপনার সাথে থাকবে না, ঠিক আছে। সালিহুর লিখেছেন, ভাই আজকে একটু আগে বিদায় নিলাম, আপনি ভালো থাকবেন। ওকে সালিহুর, আপনিও ভালো থাকবেন। এস এম এস যদি এখনই পড়ছি, পরবর্তীতে বিদায় নেওয়ার জন্য আসবো শুধু। তার মানে আবার ভাবনার উত্তরটা সঠিক, আভার ভাবনার উত্তরটা সঠিক, আর ওই ক্লাসটা অবশ্য বিনোদনের ভালো লাগার, তাই তো সত্য ব্যস্ততার মাঝেও ভুলি না ওই ক্লাসের কথা। তোমা, আচ্ছা ভাবনার উত্তরটা সঠিক, ওকে ওকে একটা আচ্ছা, এর মানে আমি এখনো না ক্লিয়ারলি বললে ভালো তো তোমা, যে না আমার এই ক্লাসটা ভাল লাগে। আচ্ছা যাই হোক, এই সেদিনই খেলাম, এখন উত্তরটা পারলাম না, হারে কষ্ট রে লিজা, যাক আবার খাবেন, আবার খেয়ে অবশ্য তারপরের প্রশ্ন যে বা ধাঁধা যে কাঁঠাল নিয়ে থাকবে এমন তো না বিষয়টা। আচ্ছা নেপেন আছেন আমাদের সঙ্গে মৌলভীবাজার থেকে, নেপেন স্বাগত জানাচ্ছি আপনাকে। তহিদুল আমাদের সঙ্গে আছেন, ধাঁধার উত্তর আমার হয়েছে, ইয়াস তহিদুল হয়েছে আপনারটা। এখানে হচ্ছে আমার ভুলে যাওয়ার রোগ থাকলে ভালোই হতো, মাথায় কোনো টেনশন থাকতো না, দিন দিন সব কিছু আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে, এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাবো। তানিয়া আমি বুঝতে পারছি আপনি সামহাও কোনো কারণবশত ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, ডিপ্রেসড হওয়া যাবে না, কিন্তু প্রশ্নেই আসে না, ডিপ্রেসড হতে পারবেন না। পৃথিবীর সব কিছু আপনার কাছে খুব বেশি পরিমাণ বা যে কোনো কিছু আপনার কাছে খুব বেশি পরিমাণ অসহ্য লাগছে বা বিরক্ত লাগছে, এটা কিন্তু ডিপ্রেশনের একটা প্রাথমিক স্টেপ বা কি বলে এটাকে, সিঁড়ি আর কি, প্রথম দিকের সিঁড়ি। তো সেক্ষেত্রে তা নিয়ে আপনাকে এখনই এখান থেকে বেরোয় আসতে হবে, ঠিক আছে, ভালো লাগবে না কেন, বরং আপনি, আমি তো আরও বলি যে যত নেগেটিভ জিনিসও যদি আপনার লাইফে ঘটে আপনি প্রথমে এটা পজিটিভলি চিন্তা করবেন, তারপরে হচ্ছে অন্যদিকে যাবেন, ঠিক আছে। নেগেটিভটার জন্য প্রিপারেশন নিয়ে রাখবেন কিন্তু চিন্তা করবেন পজিটিভলি, কিন্তু আপনি তো সব পজিটিভ জিনিসও নেগেটিভলি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার সেই মানসিক অবস্থার কারণে। তো সেক্ষেত্রে আপনাকে ঘুম দিতে হবে ঠিক মতো, এবং এটা মাথায় রাখতে হবে যে পৃথিবীতে সব কিছু খারাপ না, অনেক ভালো আছে, ভালোর মাঝে মাঝে খারাপ আসবে, সেগুলো আমি যে চালের ভিতরে অনেক সময় খুঁত থাকে না আমরা বেছে বেছে ফেলে দিই, ওরকম করে বেছে ফেলে দিতে হবে, তাহলেই না আপনি অনেক ব্রিলিয়ান্ট, তাই না? আচ্ছা ভুল হবে হয়তো, কারণ আজ খুব জ্বর, কেন জানি সব কিছু ডাবল মনে হয়, আর আম্মুর একটা কথা বারবার মনে পড়ছে, তাই সেই কথাটা হলো কেউ যদি বলে তোমার আম্মু কোথায় তখন বলবে আম্মু মারা গেছে, এসব মনে পড়ছে তাই ভুল হবেই। কষ্ট দিলাম সিফু দাদা, মন খারাপ করবেন না দাদা, ভালো থাকবেন, আলবিদা আফরিন। যাক আফরিনকে কি বলবো, আফরিন তো চলেই গেল। এটা আসলে কোন পরিপ্রেক্ষিতে বলেছে সেটা একটু জানাটা দরকার। যাই হোক, আপনার সঙ্গে সামনাসামনি বসে আড্ডা দিতে পারলে ভালো হতো, কারণ ছোটো ছোটো কথায় তো বুঝবো না, যেমন ধরেন এটা আমার মনে হয় সবার সাথেই মিলবে যে মা এত ব্যস্ত থাকে, মায়েরা সারা দিন তাদের কাজ নিয়ে, তো অনেক সময় বাচ্চারা যখন কিছু বলে না তখন মারা কিন্তু জিদ করে বলে যে না আম্মু তুমি কই, তখন মারা বলে যে মরে গেছে। দেন এটা যদি আপনি বা আমি যদি এটা সিরিয়াসলি নিয়ে নিই বিষয়টা, বাট এটাকে আদৌ সিরিয়াসলি নেওয়ার মতো কোনো বিষয় কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে হয়তো বা আপনার মানে আপনি যে ঘটনাটা বলছেন সেটা আমাদের সমসাময়িক ঘটনার মতো না, এই জন্যই আর কি ঘটনাটা জানতে চাও যে এর বাইরে আর কি কি আছে, মানে তিনি আপনাকে শারীরিকভাবে টর্চার করেন, মানসিকভাবে টর্চার করেন, কি নিয়ে টর্চার করেন, পড়তে বসে বসো এটা, এটা কি মানসিক টর্চার? আচ্ছা যাই হোক, তো এই জন্যই আর কি বিস্তারিত জানতে চাও আফরিন, যদি কোনোদিন সময় সুযোগ হয় ডেফিনেটলি আপনার কথাগুলো শুনবো। আমাদের উম্মের রেহান মাত্র যুক্ত হয়েছেন, একেবারে বিদায়ের সময়। এনিওয়ে ভাই, আমার দাদি আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন রংপুর হসপিটালে, দোয়া করিও নিশি অবশ্যই, তার জন্য অনেক অনেক দোয়া রইল, অবশ্যই জানাবেন পরবর্তী বা সামনে যে যে আসছে আমাদের আড্ডায় তাদেরকেও জানিয়ে দিবেন আপডেটটা। আজকে প্রথম এস এম এস করলাম, কেমন আছো? রংপুর থেকে আব্দুর রহিম। আব্দুর রহিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, আজ আর এস এম এস পড়ছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তবে বিদায় নেওয়ার জন্য আরও একবার আসবো, এই মুহূর্তে যে গানটাতে যাবো সেটা হচ্ছে নোবেল ম্যানের গান কবর। আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জেহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: Metro 9040.
1: Let's talk more music. Hot music.
2: ঢাকা এফএম শুনছেন, সিফাত ছিলাম আপনার সাথে। আপনার পছন্দের প্লেলিস্ট নিয়ে আজকের মতো জার্নি শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 90.4 FM. ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 5:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শিউলি জানিমালা। শুরুতেই শিরোনাম, মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোন আলাপে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বঙ্গভবনে আজ প্রথম অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। রাষ্ট্রপতি নির্বাচনের দিন এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে বললেন সিই। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণে কোন ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য সম্প্রচার মন্ত্রী। বিগত সময়ের বিতর্কিত সব নির্বাচনের সঠিক নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। জাপানে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, শপিং মল ধসে বহু হতাহতের আশঙ্কা। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা উজবেকিস্তানকে 3-0 সেটে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ।
1: মাঠ কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে জাপানি ভাষায় দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানের প্রতি আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতা নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ হাসান অমিত আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি পাঠানোর পর বাংলাদেশ সময় দুপুর 2টায় তাঁর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি বলেন, টেলিফোনে আলাপের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জ্বালানি সহযোগিতার সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন। অনিন্দ হাসান অমিত বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার চলমান জ্বালানি সংকট মোকাবেলায় দিনরাত কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানান তিনি। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঝ পর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এর লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার প্রতি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দায়িত্ব গ্রহণের পর আজ বঙ্গভবনে প্রথম আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করেন এবং দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী প্রেসিডেন্ট গার্ডস রেজিমেন্ট পিজিআর এর একটি সুসজ্জিত দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং তাকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যায়। অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে পিজিআর এর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি সামরিক ব্যান্ড এ সময় স্বাগত সঙ্গীত পরিবেশন করে। এরপর অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার সিএএমএম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে প্রাথমিক ও প্রক্রিয়াগত আলোচনা হয়েছে। কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।
2: সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আলোচনা হয়ে যায়। ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি, এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত অভিজ্ঞতা আকারে প্রকাশ করবো, আপনারা তখন জানতে পারবেন। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছি আমরা চিঠি দিয়েছি, ইন্দ্রা আমাদের কাছে ভোটার তালিকাটা দেবেন। যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি।
0: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি আজ ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ বরিশালের গৌরনদী উপজেলার পুকুরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্বনির্ভর খালের দুই পারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে একথা জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। কার্ড প্রদানের ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে তথ্য সম্প্রচার মন্ত্রী গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জহিরুদ্দিন স্বপন শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল প্রতিভা বিকাশে পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষার পাশাপাশি খেলাধুলা সহ অন্যান্য সহ শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। 2008 সালের সাধারণ নির্বাচন সহ বিগত সময়ের বিতর্কিত সব নির্বাচনের সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক এসবিসি নিয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, 2008 সালের নির্বাচন নিয়ে অনেকের মধ্যে ইতিবাচক ধারণা থাকলেও বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে অনেক কেন্দ্রে এক মিনিটেরও কম সময়ে হাজার হাজার ভোট দেওয়া হয়েছে। তাই 2008, 2014, 2018 সালের প্রতিটি নির্বাচনের সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। এ সময় তিনি আরো বলেন,
3: আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এমনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া যায়। তার যে আইনি সুরক্ষা আছে সেটা তিনি, যেমন ধরুন আপনি প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন তিনি দায়িত্বে থাকা অবস্থায়। কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার কিন্তু তাতে কোনো লিগাল প্রসিডিওর শুরু করতে পারবেন, কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন এটা করা যায়।
0: জুলাই আন্দোলনে আহত নিহত সাংবাদিকদের সহায়তার কথা জানিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, শহীদ ও আহত সাংবাদিকদের জন্য সাধারণ সুবিধার বাইরে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অধীনে বিশেষ সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি সাইমা রেহান। এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 28 জুলাই ছিল ঘটনাবহুল। এদিন ডিপি হেফাজতে ছয় সমন্বয়ককে ঘিরে নতুন নাটক সাজানো হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: কোটা সংস্কার আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে স্বৈরাচার শেখ হাসিনার সরকার 28 জুলাই ডিবি হেফাজতে নেয়া ছয় সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সার্জ আলম, নুসরাত তাবাস্তুম ও আবু বকের মজুমদারকে দিয়ে নতুন নাটক মঞ্চস্থ করে। এদিন ডিবি কার্যালয়ে ছয় সমন্বয়ককে দিয়ে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়।
2: সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।
1: কিন্তু ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের সেই ভিডিও বার্তা প্রত্যাখ্যান করে অপর তিন সমন্বয়ক মাহিন সরকার, আব্দুল কাদের এবং আব্দুল খান্দান মাসুদ বলেন, ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের ভিডিও বার্তাটি বিক্ষোভকারীদের আসল অবস্থান নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের সেদিনের সেই ঘটনার কথা তুলে ধরে বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,
3: আদতে হচ্ছে ডিবি হেফাজত থেকে কোন কর্মসূচি প্রত্যাহার কিংবা ঘোষণার জায়গা না, সেটা কিন্তু অবশ্য ফোর্সফুলি বলপূর্বক সেটা করা হয়, এই জায়গাটাও আমি ক্লিয়ার করেছিলাম। কিন্তু একই সাথে আমাদের রিসার্চ মাহিন মাসুদ হচ্ছে মুক্তিবদ্ধ তিনজন একটা হাতে একটা ছবি দিচ্ছে, কিন্তু সেটাই কিন্তু আপনার সাইন করেছিল যে কিন্তু সেটা আসলে হচ্ছেন ডিবি হেফাজত থেকে নয়, আন্দোলনটা চলবে কিংবা নামবে সেটা হচ্ছে যে বাইরে যারা আছেন যারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, ফোর্সফুল কোনো সিদ্ধান্ত না, ওটা কিন্তু আপনার ব্যাপকভাবে চাওয়া হয়েছিল যে জনগণের মধ্যে ওই মুক্তিবদ্ধ হাত।
1: অন্যদিকে রাতে একটি খাবার টেবিলে সমন্বয়কের সামনে খাবার দিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শিক্ষার্থীরা নয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়, যেমনটি বলছিলেন সমন্বয়ক আব্দুল কাদের।
3: দেওয়াল লিখন, চিত্রাঙ্কন এবং হচ্ছে আপনার গণসংযোগ, গণসংযোগ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের নেট সচল ছিল না, কিন্তু তো সেই জায়গায় অনলাইন অফলাইন কিভাবে হচ্ছে আপনার বাটন ফোন দিয়ে কিংবা সরাসরি গিয়ে হচ্ছে আন্দোলনের বার্তাটা পৌঁছে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমাদের গণসংযোগের অংশটা একটা বিষয়। আর প্রতিবাদী আমাদের যে চিন্তা ভাবনা যে জায়গাটা ছিল যে আমরা সেভাবে মানুষকে এনগেজ করবো নয় দফাকে সামনে রেখে, যেদিন হচ্ছে আপনার দেওয়াল লিখন চিত্রাঙ্কন ওই জায়গায় হচ্ছে ওই দিন আপনার বেশি যে চারপাশ শিক্ষার্থীরা বুঝতে ওখানে পুলিশ সাথে হচ্ছে একটা মুখোমুখি অবস্থা কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলে কিংবা অন্য জায়গায় বলে, এর পরবর্তীতে কিন্তু হচ্ছেন শুধুমাত্র কাউন্টারিস্ট কিংবা তারপরে শিক্ষার্থীরা কিন্তু সারা বাংলাদেশ থেকে স্কুল কলেজ শিক্ষার্থীরা হচ্ছে তারা মাস পর্যায়ে নেমে এসেছিল।
1: 28 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখন এবং অনলাইন অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয় অগ্নি ছড়া প্রতিবাদ। তবে রাজধানীতে দেয়াল লিখনের সময় পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। অন্যদিকে রাজধানীর বাইরে সারা দেশে দেয়ালে আঁকা গ্রাফিতিতে নানা স্লোগান স্থান পায়, সেই স্লোগানে অনুপ্রাণিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন অনেকেই। মোবাইল ফোনে ইন্টারনেট সেবা 10 দিন বন্ধ থাকার পর 28 জুলাই চালু করা হয়। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক সহ বিভিন্ন সেবা বন্ধ রাখে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। এদিকে রাত 11টার দিকে সমন্বয়কদের জিম্মি ও নির্যাতন করে বিবৃতি দেওয়ানোর প্রতিবাদে পরদিন 29 জুলাই আবারও রাজপথে নামার ঘোষণা দেয় দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় ও ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে হামের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশি নিহত ও 1 জন আহত হয়েছে। প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন জানায় গত মধ্যরাতে কুইন্সটাউন থেকে প্রায় 150 কিলোমিটার দূরের সম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। হাইকমিশন জানায় হতাহতদের পরিবারকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। হাওড়াঞ্চলের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে পৃথক পরিকল্পনা করছে সরকার। শিক্ষার্থীদের যাতায়াত সহজীকরণ এবং স্কুল ফিডিং প্রকল্পের সার্বিক ব্যবস্থা বাস্তবায়নের উপর মানানো হচ্ছে নজরদারি। বিস্তারিত শুনুন প্রতিবেদন।
4: হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট ও পৃথক পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এসব অঞ্চলে শিক্ষা খাতের বিদ্যমান সব সমস্যার সমাধানের বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
5: এই অঞ্চলে মানে হাওর অঞ্চল বা হাওর জাতীয় ক্লাইমেটিক বা এরকম ইনক্রিমেন্ট ক্লাইমেট রিলেটেড যে এলাকাগুলো আছে সেগুলোর জন্য আমরা স্পেসিফিক সেপারেট প্ল্যানের ব্যবস্থা করতে কাজ করছি। তো সেই কারণে ইভেন গতকালও আমরা একটা বৃহত্তর 6 ঘন্টার মতো মিটিং করেছি লোকাল সকল আমাদের প্রাথমিক অ্যাডমিনিস্ট্রেটরের সাথে, মানে এটিও সিও ডিপিও সকলের সাথে।
4: ববি হাজ্জাজ বলেন, হাওর অঞ্চলে শিক্ষার মান বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন, দূরবর্তী শিক্ষার্থীদের জন্য নৌযান সার্ভিস চালু এবং স্থানীয় বাস্তবতার নিরিখে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনা যায় কিনা সে বিষয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
5: আমরা এখানকার স্কুল মনে করেন হাওর এলাকার স্কুলগুলোকে আরো বেটার সার্ভিস দিতে পারি। স্কুল ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর বদলে নৌকা দিলে কি হবে, স্কুলের সময় 9টা থেকে বাড়ায় দিয়ে অন্য সময় দেওয়া যায় কিনা, এই যে কি কি আসলে এই এলাকার প্রয়োজন স্পেসিফিক এগুলো স্কুল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসকে গতকাল 6 ঘন্টার ব্রিফিং দেওয়া হয়েছে, এটা রিটার্ন আসে তার ভিত্তিতে আমরা নতুন পলিসি কাজ করা শুরু করব।
4: শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে চলমান স্কুল ফিডিং প্রকল্পের ওপর তদারকি জোরদার করা হয়েছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিশুদের খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স, খাবারের গুণগত মান পরীক্ষা এবং তা সরবরাহের ক্ষেত্রে নিয়মকানুন কঠোর করা হয়েছে। ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠো।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। আজ জাপানের কিউশু অঞ্চলে 7.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সমগ্র কুমামোতো এলাকা জুড়ে অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। প্রধান খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইওন জানিয়েছে, কাশিমা শহরে তাদের একটি শপিং মলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ভবনটির দ্বিতীয় তলার একাংশ ধসে পড়ায় ভেতরে বহু মানুষ আটকে পড়েছে। হরমুজ প্রণালী ব্যবহারের জন্য তেহরানকে স্বেচ্ছামূলক মাশুল আদায়ের সুযোগ দেবে এমন একটি পরিকল্পনার জন্য ওমান উপসাগরীয় দেশগুলোর সমর্থন পেয়েছে। উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র আজ রয়টার্সকে কথা জানায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে, তবে আলোচনায় কোনো ফলাফল না পেলে পুনরায় হামলা শুরুর হুমকি দেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর কথা অস্বীকার করেছে ইরান। খেলার খবর ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান ফাইনালে উঠেছে। আজ প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 3-0 সেটে উজবেকিস্তানকে এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান একই ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আগামীকাল এই ভেন্যুতে দুদলের মধ্যে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত দক্ষিণ নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল 6টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও। মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোন আলাপে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বঙ্গভবনে আজ প্রথম অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতি নির্বাচনের দিন এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে বললেন পিসি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিগত সময়ের বিতর্কিত সব নির্বাচনের সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
7: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
8: শুনছেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে
4: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শ্রমজীবী ও সাধারণ মানুষ গর্জে উঠেছিল, আদায় করে নিয়েছিল দাবি। এই সেই চিরস্মরণীয় জুলাই। ঢাকা FM 90.4।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হাউ ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: ঢাকা FM 90.4
1: সারা দেশে
2: সবার সাথে।